বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ বৃহস্পতিবার, 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 6ই রবিউল আওয়াল 1448 এসরি, 20ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি সোহেলি পারভিন রুমা ও ফাহমিদা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃথা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান কাজী। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Committee of the National Economic Council, ECNEC, has approved 10 projects involving a total estimated cost of 9,333 crore and 58 lakh taka. The approval came at a meeting of the ECNEC held at the NEC Conference Room of the Planning Commission in the capital yesterday with Prime Minister and ECNEC Chairman Tariq Rehman in the chair. Of the total project cost, 8,488 crore 71 lakh taka will come from the government's own funds, while 936 crore 38 lakh taka will be financed through project loans. State Minister for Planning Mohammad Junaid Abdul Rahim Saki briefed reporters after the meeting. He said the ECNEC approved a major 4,963 crore 67 lakh taka project for rehabilitation and strengthening of rural roads across the country. The project, to be implemented by the Local Government Engineering Department under the Local Government Division, will cover all 64 districts and all upazilas in the country's 8 divisions. Junaid Abdul Rahim Saki said the Prime Minister stressed the use of modern technologies to make rural roads more durable. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said the media is currently enjoying the highest level of freedom in independent Bangladesh. He made the remarks while addressing a program of Journalist Protection and Welfare Foundation at the Information Bhavan in the capital yesterday. The Information and Broadcasting Minister said no restrictions have been imposed on journalists in carrying out their professional duties during the tenure of the current government. He urged everyone to remain cautious so that the opportunity provided by this freedom is not misused to create a culture of yellow journalism or blackmailing. Outlining the government's future plans, Johiruddin Shopon said the government is working to build a modern, transparent and healthy digital media ecosystem covering print, electronic, outline and OTT platforms. The government is working to implement the core spirit of the July mass uprising, ensure appropriate rehabilitation of the families of the murderers and provide proper medical treatment and economic support to injured July fighters. Liberation War Affairs Minister Ahmed Azam Khan said this while chairing a meeting of the Central Committee on Welfare and Rehabilitation of Families of Martyrs and July Fighters at the ministry yesterday. He said the ministry and the newly formed Directorate of July Mass Uprising would work for the welfare of the families of the martyrs and injured fighters, leaving no scope for any kind of negligence. This is Bangladesh Betar giving you the news. At least 9 people, including 5 Bangladeshi nationals, were killed in a devastating fire that broke out at a hotel in Calcutta of India early yesterday. 6 other Bangladeshi nationals were injured in the fire. The Foreign Ministry in Dhaka informed that local police of Calcutta have confirmed the identities of 5 of the deceased as Bangladeshi nationals. Of the 5 Bangladeshi victims, 4 were members of the same family. The Bangladesh Deputy High Commission in Calcutta has already contacted the families of the deceased. The Deputy High Commission officials are maintaining round-the-clock contact with hospitals and local police to extend necessary assistance to the Bangladeshi nationals affected by the incident. The mission has also opened a 24-hour helpline to provide assistance and information related to the incident. Meanwhile, State Minister for Foreign Affairs Shama Obaid Islam has said measures are being taken to quickly repatriate the bodies of Bangladeshi killed in the fire incident in Calcutta after the identification of their bodies and completion of necessary formalities. He made this statement while briefing reporters at the Foreign Ministry yesterday. The State Minister said if the families of the deceased cannot bear the cost of repatriating the bodies, the government will definitely look into the matter. The nationwide data collection for the country's first-ever vessel census 2026 will officially begin today under a project titled Creation of Vessel Database and Capacity Building in Vessel Management, being implemented by the Department of Shipping under the Ministry of Shipping. The initiative has been taken to make the country's shipping sector safer, more orderly, modern and data-driven. The Department of Shipping and the Bangladesh Bureau of Statistics will jointly conduct the census to collect updated information on all engine-powered vessels operating in the country's maritime, coastal and inland waters and to create an integrated database. The nationwide vessel census will be conducted from 20 to 29 August. Through the census, information on the number, types, ownership and registration of vessels, along with other necessary data, will be collected. U.S. President Donald Trump has said the U.S. is launching the most crushing economic operation ever taken against Iran. He warned that this will be economic warfare and isolation on an unprecedented scale. He said this in a Truth Social post today. Donald Trump said, "No one has given Iran a greater opportunity to make a deal than me," adding that, "Tragically for them, they have failed to take it." U.S. President is also announcing that any country that allows its financial institutions, business, airports or government entities to provide any type of lifeline to Iran will itself face tremendous economic consequences. Meanwhile, Israeli attacks on Gaza City and Nusayrat have killed at least 10 Palestinians. Cricket and India beat host Sri Lanka by 165 runs in the first of the two-match test series at Kohli yesterday. Final scores India 462 and 193 runs, Sri Lanka 284 and 206 runs. India are leading the series by 1-0. The second and last test match between them will be held at Colombo on Monday next at 10:30 a.m. Bangladesh time. Finally, weather and forecast. Volatile One this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squall wind at speed of 35 to 60 kilometers per hour over the regions of Sylhet, Mymensingh, Kumila, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to host caution signal number 1. To end the news, the main points again. Country's 23rd presidential election will be held today. ECNIC approves 10 projects involving 9,333 crore taka. Country's media is enjoying highest level of freedom, comments Information and Broadcasting Minister. Government will build Bangladesh with spirit of July uprising, says Liberation War Affairs Minister. Nationwide first-time vessel census to begin today. U.S. President announces most crushing economic operation against Iran. And Israeli attacks on Gaza and Nusayrat killed at least 10 Palestinians. And that is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। কৃষি জমি সংরক্ষণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে চুয়াডাঙ্গা সদর উপজেলা বেগমপুর ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের বেদেপোতা মাঠে দেশের প্রথম বৈজ্ঞানিক কাঠামো ভিত্তিক ও গ্রিড সংযুক্ত এগ্রি ভোল্টাইক পাইলট প্রকল্পের গতকাল উদ্বোধন করা হয়। বিদ্যুৎ বিভাগের এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন ব্রাঞ্চের যুগ্ম সচিব মোহাম্মদ খালিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান, ওয়েব ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক নাসিফা আলী, ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন উলরিখ ক্লেপম্যান, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট জিআই এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ এবং জিআইজেড বাংলাদেশের এনার্জি ক্লাস্টার কোঅর্ডিনেটর সোতোজাঙ্কা স্ট্রিচ সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, কৃষি উৎপাদনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি সমন্বয় করা গেলে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব ও টিকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব। এই প্রকল্পে একই জমিতে কৃষি উৎপাদনের পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদন এবং সৌরচালিত সেচ ব্যবস্থাকে সমন্বয় করা হয়েছে। জার্মান ভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশ এর আয়োজন করে। খুলনা সিটি কর্পোরেশনের 2026-2027 অর্থ বছরের বাজেট আগামী 3রা সেপ্টেম্বর ঘোষণা করা হবে। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট সংক্রান্ত গতকাল এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে সভাপতিত্ব করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, আসন্ন বাজেট হবে বাস্তবভিত্তিক। গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তার উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প এবং ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পটি শেষ পর্যায়ে থাকায় বাজেটের আকার কিছুটা হ্রাস পেয়েছে। কেসিসির প্রশাসক বলেন, সরকারি প্রকল্প কমলেও গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। সকলকে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। সকল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা এবং খুলনাকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান। 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটের উপর তথ্য উপাত তুলে ধরেন বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, অতিরিক্ত পুলিশ কমিশনার এম এম শামিমুজ্জামান, খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা ও কেডিএর উপপরিচালক মোহাম্মদ মামুনুল আবেদিন সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। খুলনা শহরের জন্য জলবায়ু সহনশীলতা কৌশল, পানি স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ওয়াশ বিষয়ক দিনব্যাপী এক পরামর্শ কর্মশালা গতকাল সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এতে সম্মানিত অতিথি এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ শাহ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও এম এম সির আন্তর্জাতিক টিম লিডার শেখ মোহাম্মদ মেহেদি আহসান বিশেষ অতিথি ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা ওয়াসা, কেডিএ, ডিপিএইচই, কুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কেসিসি তত্ত্বাবধানে পরিচালিত জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন সিসিএইউডি শীর্ষক প্রকল্পের আওতায় একটি পরামর্শক সংস্থা এর আয়োজন করে। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে 1980 সালের 19 আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। খুলনা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ সাদি এতে প্রধান অতিথি এবং মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ বিশেষ অতিথি ছিলেন। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিতে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে এ উপলক্ষে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সভাপতিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সদস্য সচিব সহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আসিফ চত্বরে এসে শেষ হয়। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় এলাকায় একটি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ক্লিনিক মালিকের কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করেছে এবং প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম এ আদালত পরিচালনা করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল বেনাপোলের পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে 88,00,000 টাকা মূল্যের 397 গ্রাম ওজনের 3টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে। 21 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিস ইমতিয়াজ আহসান জানান, আটককৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হল মাঠে শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় বাংলা ডিসিপ্লিন ও ইএস ডিসিপ্লিনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে বাগুড়া শালিখা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতার উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় আমিয়ান মাধ্যমিক বিদ্যালয় একাদশ ট্রাইবেকারে 3-2 গোলে গঙ্গারামপুর প্রতাপ কুমার মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির কথায় নঈম গহর, গানটি কণ্ঠে নিয়েছেন সাবিনা ইয়াসমিন।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: দেশাত্মবোধক গানে সর্বশেষ গানের কথায় রয়েছেন আবু জাফর। গানটি কণ্ঠ নিয়েছেন ফরিদা পারভিন ও আবু জাফর।

কণ্ঠ গান শুনলেন। সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় সোহেলী পারভিন রুমা। ফেসবুক সহ অন্যান্য ভার্চুয়াল মিডিয়া সহজে মানুষকে সম্পর্কের খুব কাছাকাছি এনে দিচ্ছে। অজানা অচেনা মানুষ মন ভেজানো টাইপের কিছু কথা বলে হুট করে ঢুকে পড়ছে মনের আঙিনায়। এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করবেন, যার উপরে আস্থা রাখবেন, দেখা গেল সেই আপনার সাথে প্রতারণা করবে আর বিশ্বাস ভেঙে কষ্ট দেবে। আসলে ভুলটা কিন্তু আমাদেরই, নিজের অজান্তেই আমরা ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি, যারা মনের দুর্বল অলিগলি দিয়ে কৌশলে ঢুকে পড়ে। তাই এই যুগে নিজের নিরাপত্তার জন্য হলেও সঠিক মানুষটা চিনে নেওয়া খুব জরুরি। কাউকে বিশ্বাস করার আগে একটু সময় নিন, একটু ভাবুন, হুট করে কাউকে বিশ্বাস করে ফেলবেন না। আগে ভাবুন কিভাবে আপনাদের পরিচয় হয়েছে, বিশ্বাস অর্জনের মতো আসলেই তিনি কিছু করেছেন কিনা, এবং প্রতারিত হলে আপনার কি কি ক্ষতি হতে পারে। একটু খতিয়ে ভাবলে আপনার মনই আপনাকে সেটা জানিয়ে দেবে। কেউ যখন খুব দ্রুত একেবারে আপনজন হয়ে উঠতে চাইবে, তাকে বিশ্বাস করা থেকে একদম বিরত থাকুন, তার কাছ থেকে একটু সাবধান থাকুন। মনে রাখবেন, দ্রুত তৈরি হওয়া সম্পর্কে প্রতারণাই থাকে সবচেয়ে বেশি। প্রিয় শ্রোতা, আপনার মনের ভেতরের মনটা কিন্তু খুবই ভালো বোঝায় কাকে বিশ্বাস করা উচিত আর কাকে করা নয়। সুতরাং মন ও মস্তিষ্কের সতর্ক বার্তাকে অবহেলা না করে সতর্ক হন, এই আহ্বান রেখে শুরু করছি আজকের দৃষ্টিপাত। শুভ সকাল।

ভোরের গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিই কি কি থাকছে আজকের দৃষ্টিপাতে। খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে থাকছে আজকের ডায়েরি। বাস ও ট্রেনের সময়সূচি থাকছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, একটি আধুনিক গান এবং প্রাত্যহিক পরিবেশনা আজকের এই দিনে। আর এই বিষয়গুলো নিয়ে আজকের দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। উপস্থাপনায় আপনাদের সাথেই রয়েছি আমি সহেলি পারভিন রুমা।

0: প্রিয় শ্রোতা, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি প্রাত্যহিক পরিবেশনা আজকের ডায়েরিতে। তথ্য সংগ্রহ ও সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার।
1: আজ বৃহস্পতিবার, 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 6ই রবিউল আউয়াল 1448 হিজরি, 20ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:40 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:30। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা ও তার আশেপাশের এলাকার তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 97%। জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11:00। সকাল 6টায় জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেদনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপুলের দিকে ছেড়ে যায়। সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, বিকেল 4টায় সাগরদারি এক্সপ্রেস রাজশাহীর দিকে, রাত 9:15 সীমান্ত এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি।

প্রতিদিন ভোর থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

লিও টলস্টয় বলেছেন, প্রত্যেকেই বিশ্ব বদলে দেওয়ার চিন্তা করে, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়, বলেছেন দানিয়েল। আজ 20 আগস্ট বৃহস্পতিবার, আজাদের জন্মদিন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুভ হোক আপনার জন্মদিন।

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস, সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে আজ বৃহস্পতিবার দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। আজকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ কিন্তু এই দিনেই মৃত্যুবরণ করেছেন। প্রিয় শ্রোতা, ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের এবারের পরিবেশনা আজকের এই দিনে। আজ বৃহস্পতিবার, 20 আগস্ট 2026। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট জনের জন্ম মৃত্যু সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। 1971, ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন। 1828 সালের আজকের এই দিনে হিন্দু ধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় ও তার বন্ধুবর্গ মিলে এক সর্বজনীন উপাসনার মাধ্যমে কলকাতায় ব্রাহ্ম সমাজ শুরু করেন। 1897 সালের আজকের এই দিনে চিকিৎসক রোনাল্ডো রস অ্যানোফিলিস মশাবাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন। 1961 সালের 20 আগস্ট পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরির কাজ শেষ হয়। 1970 সালের আজকের এই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1988 সালের আজকের এই দিনে দীর্ঘ 8 বছর পর ইরান ইরাক যুদ্ধ বিরতি কার্যকর হয়। এবার আসুন জেনে নিই আজকের এই দিনের জন্ম বিষয়গুলি। 1833 সালের 20 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসন জন্মগ্রহণ করেন। 1942 সালে মেহেরুননেসা বাংলাদেশি কবি এবং শহীদ বুদ্ধিজীবী। 1944 সালে রাজীব গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী। 1946 সালে এনআর নারায়ণ মূর্তি ভারতীয় ব্যবসায়ী, ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা। 1981 সালে বেন বার্নেস অভিনেতা, ইংরেজ অভিনেতা তিনি একজন, তিনিও কিন্তু এদিনই জন্মগ্রহণ করেন। 1983 সালে অ্যান্ড্রু গারফিল্ড মার্কিন ইংরেজ অভিনেতা জন্মগ্রহণ করেন। এবারে জেনে নেই মৃত্যু। 1906 সালে আনন্দমোহন বসু বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক এই দিনে মৃত্যুবরণ করেন। 1915 সালে নোবেল জয়ী জার্মান জীবাণুবিদ পল ইয়োরলিখ, তিনিও কিন্তু এই দিনে মৃত্যুবরণ করেন। 1930 সালে চার্লস ব্যানারসম্যান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং আম্পায়ার। 1986 সালে গৌরীপ্রসন্ন মজুমদার, বাংলা আধুনিক ও চলচ্চিত্রের বিশিষ্ট গীতিকার ও সুরকার। আব্দুর রশিদ তর্ক বাগিস ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। এছাড়াও 1971 সালে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিন্তু এই দিনেই মৃত্যুবরণ করেন।

0: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপোর্টের একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ। প্রিয় শ্রোতা, ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সম্পর্কে জেনে নিন আমাদের স্বাস্থ্য কথা থাকুন পর্ব থেকে। উচ্চারণে ফাহমিদা নাহিন অঞ্জিলা।
1: যে কয়টি অসুখ মানুষের দীর্ঘমেয়াদী ভোগান্তির সৃষ্টি করে তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শরীরের প্রায় প্রতিটি তন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। ডায়াবেটিস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। কখনো কখনো স্ট্রোক, অন্ধত্ব, অঙ্গহানি কিংবা মৃত্যুর মতো মারাত্মক জটিলতা সৃষ্টি করে। ডায়াবেটিসের সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও বংশগত বা পারিবারিক প্রবণতা, পঞ্চাশোর্ধ্ব বয়স, অধিক মাত্রায় খাদ্যগ্রহণ, মুটিয়ে যাওয়া, রক্তে ক্ষতিকর চর্বি বেড়ে যাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, বিষণ্ণতা, কম শারীরিক পরিশ্রমের সাথে ডায়াবেটিসের নিবিড় যোগসূত্র আছে। তবে জীবনযাপনের ধরন পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিসের চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের একটি পরিবারের জন্য অর্থনৈতিক ও সামাজিকভাবে বোঝা হয়ে দাঁড়ায়। এ কারণে চিকিৎসার পাশাপাশি এর প্রতিরোধকে অগ্রাধিকার দিতে হবে। ডায়াবেটিস স্বল্পকালীন চিকিৎসায় পুরোপুরি সেরে যাওয়ার মতো অসুখ নয়। এটিকে সারা জীবন ধরে নিয়ন্ত্রণে রাখতে হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের নানাবিধ কার্যকরী ব্যবস্থা রয়েছে। ওষুধ ছাড়া নিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়ামই কখনো কখনো ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট। তবে সকল ক্ষেত্রে নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল জীবনযাপন প্রয়োজন। গবেষকদের মতে, যারা নিয়মিত অন্তত 2 মাইল হাঁটেন তাদের শরীরের ওজন কমে, শরীরটা হালকা লাগে, তলপেটের মেদ কমে এবং উন্নত হয় ইনসুলিনের প্রতি দেহকোষের সংবেদনশীলতা। সর্বোপরি কমে যায় ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত শরীরের অন্যান্য ঝুঁকি। তাছাড়া একজন সুস্থ মানুষ প্রতিদিন 2 মাইল হাঁটলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনাও কম থাকে এবং এর প্রতিরোধও সম্ভব। ডায়াবেটিস রোগীদের জন্য মেথি একটি গুরুত্ববহ প্রাকৃতিক পথ্য। মেথিকে মশলা, খাবার ও পথ্য তিনটিই বলা চলে। মেথি স্বাদে তিতা হলেও এতে রয়েছে রক্তে সুগার বা শর্করা নিয়ন্ত্রণের বিস্ময়কর শক্তি। যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য মেথি উপকারী। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, শরীরকে সতেজ রাখার জন্য, রক্তের উপাদানগুলোকে বেশি মাত্রায় কর্মক্ষম করার জন্য মেথি অত্যন্ত উপকারী।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 102 এবং 100.8 মেগাহার্জে, এছাড়াও 88.8 মেগাহার্জে।

0: খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিভাগীয় শহর খুলনা সহ 10 জেলায় ডেঙ্গুর প্রভাব ব্যাপক আকারে ধারণ করতে শুরু করেছে। জেলাগুলোর মধ্যে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা। গত 24 ঘন্টায় 45 জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে 17 জন খুলনা জেলায়। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেসিসির 31টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। খুলনা নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এবারে রয়েছে চলমান মাইক্রোফোন। আমাদের বেতার প্রতিনিধি আবু সাইদজান কাদরি খুলনার বিভিন্ন সড়ক ও মহল্লা ঘুরে তুলে এনেছেন খুলনার পরিষ্কার পরিচ্ছন্নতার বর্তমান প্রতিচ্ছবি।
1: পরিচ্ছন্ন নগরী সুন্দর জীবন, অন্যতম এই গুরুত্বপূর্ণ ভাবনাকে মাথায় রেখেই একটি নগরীর পরিকল্পনা করা হয়। সুপ্রিয় শ্রোতা, একটি শহর শুধু উঁচু ভবন, প্রশস্ত রাস্তা আর ব্যস্ত মানুষের সমষ্টি নয়। একটি সুন্দর শহরের পরিচয় পাওয়া যায় তার পরিচ্ছন্ন রাস্তা, নির্মল পরিবেশ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নাগরিকদের সচেতন আচরণে। এ বিষয়ে খুলনা নগরবাসীরা চলমান কার্যক্রমের সন্তুষ্টির কথা জানিয়েছেন, এছাড়াও তুলে ধরেছেন কিছু সমস্যার কথা। ভাই, আপনার নাম?
2: মোহাম্মদ তাজুল ইসলাম।
1: আপনার কাছে পরিচ্ছন্ন নগরী বলতে কি বোঝায়?
2: পরিচ্ছন্ন নগরী বলতে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেখানে সেখানে ময়লা ফেলানো ঠিক না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে স্বাস্থ্যগত ব্যাপার এবং পরিবেশ অনেক ভালো থাকে, আমরা সবাই ভালো থাকবো, এটাই আমার আশা।
1: আমাদের বর্তমানে যে বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাপনা, এর সাথে আরও কিছু যুক্ত করলে ভালো হয়।
2: সিটি কর্পোরেশনের দায়িত্ব অনেক, তারপরও বলবো জনগণ যদি অংশগ্রহণ না করে তাহলে এটা সম্ভব না। এই ব্যাপারে সবাই দায়িত্ব নিতে হবে, এবং যারা আমরা ব্যবহার করি তারাও যেন এবার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে দায়িত্ব নিই। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না। আমরা জনগণই আসলে আমরা লক্ষ্য করি না, যেখানে সেখানে ময়লা ফেলি এবং বাড়ির আশপাশ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, যার জন্য ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগ বৃদ্ধি পেয়েছে।
1: খুলনা সিটি কর্পোরেশনের একজন নাগরিক হিসাবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আপনার কি দায়িত্ব বলে আপনি মনে করেন?
2: আমার দায়িত্ব আমার আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, এবং আমার নিজের বাড়ি আগে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি এবং প্রতিবেশীদেরকে রাখার জন্য বলি এবং সহযোগিতা করি। আমি আশেপাশে সবাইকে সচেতন করি এবং করব।
1: আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম?
3: আমার নাম উম্মে হালিমা।
1: আপনার বাড়িতে খুলনাতেই?
3: জি।
1: খুলনার বর্তমান যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে পদ্ধতি এবং যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে খুলনা মহানগরী, এই সব কিছু মিলিয়ে বর্তমান চিত্র আপনার কাছে কেমন লাগছে এবং ভবিষ্যতে কেমন হলে ভালো হয়?
3: আমার মনে হয় বর্তমান খুলনার যে অবস্থা, যে পরিস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্নতা অতি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে, কারণ যেখানে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এর মূল কারণেই হয়তো ডেঙ্গু ছড়াচ্ছে বেশি এবং মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমার মনে হয় ভবিষ্যতে যদি এগুলো ঠিক না করা হয় তাহলে আরো ঝুঁকির মুখে পড়বে খুলনাবাসী।
1: বর্তমান যে ড্রেনেজ ব্যবস্থা এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, এই যে প্রতিদিন ময়লা নেয়া পরিচ্ছন্নতা কর্মী এসে আপনাদের বাড়ি থেকে ময়লা নিয়ে যায়, আপনার আশপাশে বাড়ি থেকে ময়লা নিয়ে যায়, আপনার পরিবেশ সুন্দর রাখছে, এ ব্যাপারে কিছু বলার আছে কিনা?
3: এ ব্যাপারে বলতে গেলে যে উদ্যোগটা হচ্ছে যদি আরো বাড়ানো হয় তাহলে আমার মনে হয় যে খুলনা নগরীর মানুষজন আরো স্বস্তি পাবে, আরো স্বচ্ছ পরিচ্ছন্ন ভাবে বসবাস করতে পারবে, এই জিনিসটা ভালো। আমার করণীয় হচ্ছে আমার আশেপাশে যে জায়গা আছে যেগুলো জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বা অপরিচ্ছন্ন অবস্থায় আছে সেগুলো পরিষ্কার রাখা, পানিগুলো ফেলে দেওয়া, যাতে হচ্ছে আমি সুস্থভাবে থাকতে পারি, আমার আশেপাশের লোকজন ভালো থাকতে পারে, সেগুলো আমি করতে পারি।
1: আপনাকে অনেক ধন্যবাদ। খুলনা মহানগরীর সম্মানিত নাগরিকদের মুখ থেকে যে কথাগুলো শোনা গেল, এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানান, এডিস মশার প্রজনন প্রতিরোধে প্রত্যেকটি এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং চলছে, এবং কিভাবে ডেঙ্গু রোগ থেকে দূরে থাকা যায় সে ব্যাপারে সকলকে সচেতন করা হচ্ছে। এছাড়াও প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ফগার মেশিন বৃদ্ধি, ড্রেন ডোবানালা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এছাড়াও ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আরও বৃদ্ধি করার আশ্বাসও তিনি দেন। পরিচ্ছন্ন নগরী সুন্দর জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা, কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু পরিচ্ছন্নতা কর্মীদের উপর দিই, অথচ আমরা নিজেরাই যদি এটি পলিথিন, কাগজ কিংবা বোতল রাস্তায় না ফেলি তাহলে শহর পরিষ্কার রাখার কাজ অনেক সহজ হয়ে যায়। রাস্তার পাশে ময়লা ফেলা, ড্রেনে প্লাস্টিক ও আবর্জনা ফেলা, খোলা জায়গায় বর্জ্য জমিয়ে রাখা, এসবের কারণে শুধু শহরের সৌন্দর্য নষ্ট হয় না, জলাবদ্ধতা, দুর্গন্ধ ও নানা রোগের ঝুঁকিও বেড়ে যায়। তাই আসুন আজ থেকে কয়েকটি অভ্যাস গড়ে তুলি, যেখানে সেখানে ময়লা ফেলবো না, নির্দিষ্ট ডাস্টবিনে বর্জ্য ফেলবো, প্লাস্টিকের ব্যবহার কম এবং যত্রতত্র প্লাস্টিক ফেলবো না। নিজের বাড়ির পাশাপাশি আশেপাশের পরিবেশকেও সুন্দর রাখবো আর অন্যদেরকেও সচেতন করবো। পরিচ্ছন্ন নগরী শুধু আমাদের সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের সুস্থ, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করে। আসুন পরিচ্ছন্নতার দায়িত্ব নিই, সুন্দর নগরী গড়ে তুলি।
0: পৃথিবীর বিভিন্ন দেশে স্বল্প পরিসরে সীমিত সংখ্যক সেবা নিয়ে কৃষক কার্ড চালু হলেও বাংলাদেশেই প্রথম বিস্তৃত সেবা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনায় ফসল, মৎস্য ও প্রাণী সম্পদকে অন্তর্ভুক্ত করে সার্বজনীন কৃষক কার্ড প্রবর্তনের অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে সরকার ঘোষিত কৃষির অন্তর্ভুক্ত অন্যান্য উপখাতসমূহের কৃষকগণ কৃষক কার্ডের অন্তর্ভুক্ত হবেন। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিবেদন। সবার আগে বাংলাদেশ, আজ রয়েছে কৃষক কার্ড সম্পর্কে। মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের লেখা পাণ্ডুলিপি পড়ে শোনাচ্ছেন ফাহমিদা নাহিন অঞ্জিলা।
4: দেশের প্রান্তিক চাষীদের ভাগ্যোন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে সারা দেশে চালু হতে যাচ্ছে কৃষক কার্ড। আনুমানিক 12 লাখ কৃষককে উপকৃত করতে সুদসহ সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার সচিব নাসিমুল গনি বলেন, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে বিষয়টি ছিল। ঋণ মকুফ সুবিধা ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কৃষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি বলেন, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও কৃষিখাতকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী কৃষিখাতে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিলিয়ে সুদসহ বকেয়া ঋণের পরিমাণ প্রায় 1,550 কোটি টাকা। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে প্রায় 12 লাখ ক্ষুদ্র ঋণগ্রহীতা সরাসরি উপকৃত হবেন। কি কি সুবিধা পাবেন কৃষকরা? এই কার্ডের মাধ্যমে একজন কৃষক কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সরকারি সেবা ও প্রণোদনা সরাসরি পাবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, কার্ডটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সরাসরি ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। কৃষি ভর্তুকি ও সার বীজ সরাসরি কৃষকের হাতে পৌঁছায়। কোনো মধ্যস্বত্বভোগী বা লিকেজ যেন সুযোগ না পায়। রাষ্ট্রের সঙ্গে কৃষকের সরাসরি যোগাযোগ তৈরি হয়। কিভাবে কার্ডটি কাজ করবে? পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কার্ডটিতে জমির আয়তন, ফসলের ধরন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সহ একটি ডিজিটাল প্রোফাইল অন্তর্ভুক্ত থাকবে। কার্ডটিতে যেসব বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত হওয়ার আশা করা হচ্ছে, ভর্তুকি ও প্রণোদনা সরাসরি ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে স্থানান্তর, ভর্তুকিপ্রাপ্ত সার, বীজ ও কীটনাশক সহজলভ্য করা, কৃষি ঋণ সহজ ও সুসংগঠিত করা, আবহাওয়া, উৎপাদন এবং বাজারে প্রবণতা সম্পর্কিত SMS ভিত্তিক আপডেট, কৃষি স্মার্ট কার্ডে নিবন্ধন ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে অথবা চালুর পর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। নিবন্ধনে যা যা তথ্য লাগবে। স্মার্ট কৃষি কার্ড পেতে কৃষকদের বেশ কয়েকটি তথ্য প্রয়োজন হবে। সেগুলো হল NID-র একটি কপি, পাসপোর্ট সাইজের ছবি, রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, জমির দলিল কিংবা ভাগে চাষীদের জন্য প্রমাণপত্র, ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর। কৃষক কার্ড পাওয়ার ধাপসমূহ। সরকার প্রধানত স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এই কার্ডটি পৌঁছে দেবে। আপনার যা করতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ, আপনার ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা SAAO-র সাথে যোগাযোগ করতে হবে, তিনি প্রাথমিক তালিকা তৈরি করেন। নিবন্ধন বা রেজিস্ট্রেশন। সরকার যখন আপনার এলাকায় পাইলট প্রজেক্ট বা মূল প্রকল্প শুরু করবে, তখন আপনাকে একটি ফর্ম পূরণ করতে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে এটি অনলাইনেও করা যাবে। তথ্য যাচাই। আপনার দেওয়া তথ্য, জমির পরিমাণ, ফসলের ধরন ইত্যাদি কৃষি অফিস থেকে সরেজমিনে যাচাই করা হবে। ডিজিটাল প্রোফাইল তৈরি। আপনার NID এবং মোবাইল নম্বরের ভিত্তিতে একটি ডিজিটাল প্রোফাইল তৈরি হবে। কার্ড বিতরণ। যাচাই শেষে উপজেলা কৃষি অফিস থেকে আপনাকে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে। কৃষি স্মার্ট কার্ড নিয়ে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে সরকার। কর্তৃপক্ষ বলছে, কার্ডটি বিনামূল্যে পাওয়া যাবে। কার্ডের জন্য কারোর সঙ্গে কোনো প্রকার অর্থ লেনদেন করতে হবে না।
0: কিছু গান আছে যা চিরকালের, এসব গান কখনো হারিয়ে যায় না। দিন শেষে সন্ধ্যাবাতির সাথে স্বপ্নে জাগা ক্লান্ত প্রদীপ জ্বালানোর মতোই এক শান্তির পরশ পুড়িয়ে দেয়। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের প্রান্তিকে শোনাব তেমনই একটি গান।
5: আছেন আমার মুক্তাহার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার

0: ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন ছাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই মনরে।
1: প্রিয় শ্রোতা, মানুষ বড় হয়ে ওঠার ক্ষেত্রে আত্মবিশ্বাস খুব প্রয়োজনীয় একটি বিষয়। আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি হয় ছোটবেলা থেকে। যদি ছোটবেলায় কোনো কারণে আত্মবিশ্বাস বা আত্মসম্মান বোধের জায়গাটি নষ্ট হয়ে যায়, এর প্রভাব সারা জীবন পড়ে। সুতরাং আপনার শিশুকে কখনো অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না, তাকে অন্য কারো মতো হতে বলবেন না, সে তার মতো হবে এটাই শেখান। তুলনা করলে শিশুর আত্মবিশ্বাস কমে যায়। আজ এ পর্যন্তই। শেষ করছি দৃষ্টিপাতের আজকের আয়োজনমালা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ সকাল।
2: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনা করলেন সোহেলি পারভিনুমা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদউদ্দিন, তত্ত্বাবধানে মোহাম্মদ রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। আজ দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন দায়িত্ব পালন করবেন। 349 জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। সিসি বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতির পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যে 7:30টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয় মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর 5 মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 9,333,58,00,000 টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি 4,963,47,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 8,488,71,00,000 টাকা এবং প্রকল্প ঋণ থেকে 9,936,38,00,000 টাকা অর্থায়ন করা হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন

0: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বড় গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করা প্রকল্প বাস্তবায়ন করবে। দেশের 8টি বিভাগের 64টি জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন। এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে মন্ত্রণালয় ইতোমধ্যেই সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌ পরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডেটাবেজ তৈরি এবং নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নৌ পরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে 29 আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের উপর এই যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হবে অর্থনৈতিক লড়াই ও ব্যাপক পরিসরে ইরানকে একঘরে করে ফেলার কৌশল। ট্রাম্প আজ তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয় এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। এ সময় ট্রাম্প আরও বলেন, কোনো দেশ ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করলে অথবা বাণিজ্য করলে এবং তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিলে অথবা দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিলে সেসব দেশও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9টা বেজে 5 মিনিট। বাংলাদেশ বেতার খুলনা।

0: রূপালী পর্দায় ভালোবাসার গল্প যতটা সুন্দর, সেই গল্পের সঙ্গে মিশে থাকা গানগুলো যেন আরও বেশি সুন্দর। কোনো গান মনে করিয়ে দেয় প্রথম প্রেম, কোনো গান ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া দিন, আবার কোনো গান আজও মনে করিয়ে দেয় প্রিয় মানুষটির কথা, সেই ভালোবাসার সেই স্মৃতি। আর রূপালী পর্দার মায়াবী গান নিয়ে শুরু হলো আপনাদের আমাদের সবার পছন্দের প্রিয় অনুষ্ঠান রূপালী। সাথেই রয়েছি আমি সোহেল পারভীন রুমা
1: এবং ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিধা এবং প্রকৌশল সহযোগিতা ঠিক এই মুহূর্তেই রয়েছেন রাকিবুল হাসান।
1: একদমই তাই।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, রূপালী আয়োজনে শুধুমাত্র গান শোনাব ব্যাপারটা কিন্তু এরকম নয়, সাথে থাকছে কিন্তু ফোনের আয়োজন। আর আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0917 1219 70। প্রথমেই শোনাবো,
1: প্রথমে গান শোনাবো আপু, তবে আজ চিঠি নেই, মনটা একটু খারাপ, তবে চিঠি লেখার ঠিকানাটা কিন্তু আমরা বলে দিতে পারি শ্রোতা বন্ধুদের। রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। এই ঠিকানায় আপনারা কিন্তু চিঠি লিখবেন। ওই যে বললাম আজকে মন ভালো নেই, কিন্তু আমাদের মন যেন আগামীতে খুব ভালো হয়ে যায়, প্রফুল্ল মন নিয়ে আপনাদের সাথে থাকতে পারি পুরোটা আয়োজন জুড়ে, এমন প্রত্যাশাই যেন আপনারা চিঠি লিখতে পারেন। আমাদের আপনাদের চিঠির অপেক্ষায় আমরা
0: শুনবো গান। আর প্রথম গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনুবিশ্বাস, রায়মহল খুলনা থেকে। আপনি শুনতে চেয়েছেন
1: হৃদয়ের কথা, এই ছায়াছবি থেকে হাবিব ওয়াহিদের গানটি। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গানটি।

0: ভালোবাসা দিয়ে কিন্তু শুরু হয়ে গেল আমাদের আজকের রূপান্তর, তাই না? ঠিক তাই বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনবো, গানটির পরপরই কিন্তু আমরা আপনাদের সাথে ফোনে যুক্ত হব আমাদের নতুন গানের অনুরোধ জানাবো, ঠিক তাই তো?
1: একদমই তাই, অনেক শ্রোতা বন্ধুরা আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছেন,
0: আমরাও কিন্তু আপনাদের অপেক্ষায় রইলাম। তো চলুন এবারে শোনাবো দেনমোহর ছায়াছবি থেকে নেওয়া খালেদ হোসেন মিলু ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুধু একবার বলো ভালোবাসি, এই চমৎকার গানটি শুনতে অনুরোধ করেছেন এস এম লাভলু, দেয়ারা রূপসা, খুলনার বন্ধু।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে আমাকে কথা দিয়েছিলাম গানের ফাঁকে আপনাদের সাথে ফোনে যুক্ত হব, নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। জি, কুসুম কলি, আচ্ছা কুসুম কলি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, পীড়িতি করিয়া, ঠিক আছে বুঝতে পেরেছি বন্ধু। আপনার শুভেচ্ছা পৌঁছে দিলাম মানিক ভাইকে, আর একজন ভাইয়ের কথা তো মনে নেই কার কথা বললেন, যাই হোক পৌঁছে দিলাম। আবারও নিচ্ছি ফোন। হ্যালো, জি আদাব। হ্যালো, হ্যাঁ বলুন। জি বলুন, সত্যিই তাই, মানুষ নিষ্পাপ হয়েই কিন্তু পৃথিবীতে আসে, আর এর পরপরই কিন্তু আমরা আসলে বিভিন্ন রকম
3: পাপের ভাগিদার হয়ে যাই।
2: ঠিক তাই, আমাদেরকে এই বিষয়ে অবশ্যই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা রাখতে হবে যেন আমরা এই ধরনের ভুলগুলো না করি, তাই না?
3: একদম।
2: আচ্ছা আবার নিচ্ছি ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বন্ধু, কে বলছেন?
4: আমি বুলবুল আহমেদ,
3: কাজীপাড়া ভেড়ামারা।
2: জি,
4: একাই
2: একশো
4: থেকে কুমার বিশ্বজিতের কণ্ঠে গানের কথা, কাউস কুতুব পি পাই কুম্বা শোনো দি আমল, এই না ভাবে মায়ের উপর নাইরে আপন কেউ,
2: অবশ্যই শোনাবো।
3: তবে প্রতিটি আয়োজনে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে এমন শর্ত কিন্তু আমরা অনুরোধ রূপে আপনাদের কাছে রাখতে পারি।
2: আবার নিচ্ছি ফোন।
3: ওয়ালাইকুম আসসালাম,
2: শুভ সকাল।
3: আপনাকেও ধন্যবাদ শুনবার জন্য।
2: আচ্ছা আপনি হচ্ছেন এস এম লাভলু বলছেন, তাই তো? দেয়ারা রূপসা খুলনা থেকে। এস এম লাভলু, অনেক ধন্যবাদ। আসলে কেয়ামত থেকে কেয়ামতের ছায়াছবির নামটি শুনলেই আর কারো কথা মনে পড়ুক বা না পড়ুক, আমার কিন্তু সালমান শাহ অভিনেতা, ওনার কথা ভীষণ মনে পড়ে। আচ্ছা, আবারও নিচ্ছি ফোন। আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম।
2: জি ওয়ালাইকুম আসসালাম।
5: আমি এম বিল্লাল শেখ সিএনডি পাড়া চুয়াড়াঙ্গা থেকে বলছি।
2: জি বলুন।
5: আমার শোনার গান হলো কি যে করি ছায়াছবির গান, কি যে করি। গানের কলি হলো সোনাগো রূপসী লালনা, শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী।
2: আচ্ছা,
5: আমার নাম এম বিল্লাল শেখ, সাথে আছে মিসকিন আলী শেখ।
2: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের কাছে ফোন করার জন্য, এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি এভাবে নিয়মিত থাকবেন, শুনবেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের প্রত্যেকটি আয়োজন। আবারও নিব ফোন। এবারে কে আছেন?
6: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
6: কথা বলছি মেহেদী হাসান। মহেশপুর ঝিনাইদহ থেকে।
2: মেহেদী হাসান মহেশপুর ঝিনাইদহ পর্যন্ত। জি, অনেক ধন্যবাদ, আশা করছি আবারও আপনি ফোনে যুক্ত হতে পারবেন। বলুন কোন গানটি শুনতে চান? আসবার কালে আসলাম একাই গানটি।
3: আচ্ছা
2: ঠিক আছে, আমরা তালিকাবদ্ধ করেছি, আশা করছি খুব তাড়াতাড়ি আপনার পছন্দের গানটি আপনি শুনতে পাবেন।
3: হ্যালো, বলুন কোন গানটি শুনতে চান? ঠিক আছে ঠিক আছে, অবশ্যই সাথে থাকবেন পুরোটা আয়োজন জুড়ে, এমনই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখতে পারি। হ্যালো আসসালামু আলাইকুম।
7: হ্যালো।
2: জি হ্যালো।
7: হ্যালো আদাব।
2: আদাব,
7: খুলনা রায়েরবল বাজার থেকে। হ্যালো।
2: জি শুনতে পাচ্ছি, একটু দ্রুত বলুন বন্ধু।
7: খুলনা রায়েরবল বাজার থেকে মকরন্দ মণ্ডল দোকানদার।
2: হ্যাঁ বলুন।
7: ওই গান শোনাবেন, ছবির নাম হচ্ছে অশ্রু দিয়ে লেখা। ওই ছবিটাকে সাবিনের কণ্ঠে একটি গান শোনাবেন, অশ্রু দিয়ে লেখা গান, এই গানটি শোনাবেন।
2: ঠিক আছে, আমরা খুব বেশিক্ষণ কিন্তু আপনাদের সাথে ফোনে যুক্ত থাকতে পারব না,
3: আর হয়তো একটি বা দুটি ফোন কলের মাধ্যমে আমরা ফোন ইন করব শেষ করব।
2: হ্যালো আসসালামু আলাইকুম।
8: ওয়ালাইকুম আসসালাম।
2: জি
8: আপনারা কেমন আছেন?
2: আমরা সবাই ভালো আছি বন্ধু। কে বলছেন, কোথা থেকে বলছেন?
8: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়াতে।
2: আচ্ছা,
8: বুঝতে পারেননি?
2: জি বুঝতে পেরেছি, শৈলগাড়ি কুষ্টিয়া থেকে আব্দুল মজিদ। হ্যাঁ
8: কুষ্টিয়া থেকে।
2: আচ্ছা আচ্ছা, কোন গানটি শুনতে চান?
8: ওই বাদল ছবির একটা গান শোনাবেন।
2: আচ্ছা, বাদল ছবির যে কোনো একটি গান আপনাকে শুনিয়ে দেব, আর একটি ফোন নিব, আমরা দেখা যাক সেই ভাগ্যবান শ্রোতা কে এই মুহূর্তে আমাদের সাথে, তাই না?
3: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সকলে ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি বলুন।
2: প্রেমের জ্বালা ছায়াছবি থেকে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব, তাই না? আচ্ছা যাই হোক, আমাদের সৌভাগ্যবান শ্রোতা আজকের মতন ছিলেন কিন্তু ইব্রাহিম মোল্লারহাট বাগেরহাটের বন্ধু, ওনার ফোন কলটির মাধ্যমে কিন্তু আমরা শেষ করলাম এখনকার মতন ফোন ইন আয়োজন। চলে যাব গানে, আর এবারে শোনাব বাড়ির মানুষ কয় কি কয়, এই কথাটাই শুনব শিল্পী রুনালার কণ্ঠে, আর গানটি নেওয়া হয়েছে আপন ভাই ছায়াছবি থেকে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিখিল বিলপাপলা খুলনার বন্ধু।
3: জনপ্রিয় গান, চলুন আপনাদের পছন্দের গানটি শুনে আসি, নিশ্চয়ই সঙ্গে আছেন।

0: বাড়ির মানুষ কয়েমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয়েমায় জিনে ভূত ধরেছে, এই ঘটনাগুলো আসলে কখন ঘটে বলো তো অঞ্জিলা?
1: অসতর্কতার কারণে?
0: আরে না, যখন তুমি নতুন নতুন হচ্ছে ভালোবাসার সম্পর্কে জড়াবে, তোমার যখন উদাসী উদাসী মনগুলো দেখবে, তখন আশেপাশের মানুষ কিন্তু এরকম কথা বলবে। ঠিক আমার কাছে এমনটাই মনে হয়, গানটি শুনে ঠিক সেই পরিবেশে সেই জায়গাটাতে চলে গিয়েছিলাম। তো চলো আবারও শুনি গান, এবারে কার গান শুনবো?
1: এবারে শুনবো প্রথম প্রেম।
0: আচ্ছা আবারও প্রেমের গান?
1: হ্যাঁ, বেবি নাচনিন ও আগুনের কণ্ঠে শুনবো পলাশ সরকার। আপনি কাঞ্চনকো ডুমুরিয়া থেকে গানটি শুনবার জন্য আমাদের কাছে অনুরোধ করেছিলেন।
0: আশা করছি বন্ধু পলাশ আপনি আমাদের সাথেই রয়েছেন, শুনবো তাহলে এবারে আপনার পছন্দের গানটি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 598 কিলোহার্টজে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে যে ছায়াছবির গান শোনাবো, গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ফারুক বিশ্বাস, গদাইপুর পাইকাছার বন্ধু। গানটি নেওয়া হয়েছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আসিফ ও কনক চাপা। তবে এই ছায়াছবির একটা মজার বিষয় হচ্ছে যে এই সিনেমাতেই প্রথম কিন্তু ইমন, অর্থাৎ প্রধান নায়ক হিসেবে কিন্তু বড় পর্দায় আসেন, এবং তার বিপরীতে কিন্তু ছিলেন তখনকার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তো এই সিনেমাটা কিন্তু শুধুমাত্র শুধু গানটাই যে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি ভালো লাগার ব্যাপারটা তা নয়, এখানে কিন্তু ইমন আসলে যিনি চরিত্রে অভিনয় করেছেন তার জন্যও কিন্তু এই সিনেমাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুনে আসি সেই গানটি।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী আয়োজনে রয়েছেন, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গান। এবারে শোনাবো বেদির মেয়ে জ্যোৎস্না। এ ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোরের কণ্ঠে গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন পাইকাছার বন্ধু আমির হোসেন।

এবারে সমাধি ছবি থেকে গান শোনাবো এসআই টুটুল ও কনক চেপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন লাভলি মঠবাড়িয়া পিরোজপুরের মধ্যে।

নূপুরের একটি গান কিন্তু শুনলাম, তাই না? ঠিক নূপুরের রুনঝুন শব্দের মতনই কিন্তু গানটাও আমাদের মনে সেরকমই একটা আনন্দ তৈরি করেছে। আশা করছি আপনাদের সবারও ভালো লেগেছে। আজ গাই হলুদ, এই ছায়াছবির একটি গান কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে শোনাতে চাচ্ছি, শিল্পী কনক চাপড়াকণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে কিন্তু অনুরোধ করেছেন হাবিবুর চাঁদপুরের বন্ধু। নিশ্চয়ই বন্ধু আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন, চলুন তাহলে এই অনুষ্ঠানের শেষ গানটি শুনে আসি।

0: চোখের যে ভাষা আছে তা সবসময় মুখে বলতে হয় না, কখনো একটি দৃষ্টি বলে দেয় ভালোবাসার হাজারটা কথা। আজকের মতো রূপালী ছাচবের গানের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চোখে থাকুক সুন্দর স্বপ্ন, মনে থাকুক প্রিয় গানের রেশ। আবারও ফিরব নতুন কোনো গান, নতুন কোনো গল্প আর পুরনো ভালোবাসার স্মৃতি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। এপালার অনুষ্ঠান ঘোষণায় সাথে ছিলাম সোহেলি পারভিন রুমা ও ফাহমিতা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। এপলার অনুষ্ঠান ঘোষণায় সাথে ছিলাম সোহেলি পারভিন রুমা ও ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।

অনুষ্ঠান ঘোষণায় সাথে ছিলাম সোহেলি পারভিন রুমা ও ফাহমিতা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে, আমি সোহেলি পারফিন রোমা। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিধা, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আতার রহমান গাজী। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। দেশে আজ 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দায়িত্ব পালন করবেন। 349 জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সিইসি বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটা ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতার ভোটদান কার্যক্রম টেলিভিশনে সরাসরি দেখানো হবে। ভোট গণনা ও ফলাফল প্রকাশ করার সময়ও লাইভ টেলিকাস্ট করা হবে বলে সিইসি উল্লেখ করেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয় মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর 5 মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেছেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ রাজধানীর তেজগাঁয়ে দেশব্যাপী ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন। অনুষ্ঠানে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনের পাশাপাশি একজন প্রতিবন্ধীকে টিকা খাইয়ে দিয়ে দেশব্যাপী সবার মধ্যে এটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি রোগীর চাপ কমে আসবে। তিনি জানান, শুধু টিকা নয়, কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেস তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে 29 আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হবে অর্থনৈতিক লড়াই ও ইরানকে বস্তুত একঘরে করে ফেলার কৌশল। ট্রাম্প আজ তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। এ সময় ট্রাম্প আরও বলেন, কোনো দেশ ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ ও বাণিজ্য করলে এবং তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিলে অথবা দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিলে সেসব দেশও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের তেলবাহী জাহাজে ইরান হামলা করেছে এমন অভিযোগ এনে তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে। কেনিয়ার উত্তরাঞ্চলে এক দুর্গম এলাকায় একটি সাফারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 মার্কিন নাগরিক সহ 7 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ও তার স্ত্রী নিহত হয়েছেন। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে, গতকাল লয়সাবা কনজারভেন্সি

0: থেকে সাম্বুরো কাউন্টির ইওয়াসো নাইরো এলাকায় যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ থেকে ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীর বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বেলা ১টা বেজে ৪০ মিনিটে জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়ামওয়ে ৫৩৭.৬৩ মিটারে অর্থাৎ ৫৫৮ কিলোহার্সে এবং FM ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জ। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বেলা ১টা বেজে ৫ মিনিটে বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। বেলা ২টা বেজে ৩০ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত সোমা ঘোষের কণ্ঠে। বেলা ২টা বেজে ৪০ মিনিটে আধুনিক গান শ্যামল কুমার মল্লিক। বেলা ৩টা বেজে ৫ মিনিটে ছায়াছবির গান। ৩টা বেজে ৩০ মিনিটে পাঁচমিশালী গান। বিকেল ৪টা বেজে ৫ মিনিটে আবারও শুনতে পাবেন ছায়াছবির গান। সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান। এছাড়াও NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান সুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নৌযান সুমারির এবারের প্রতিপাদ্য হচ্ছে, নৌযান সুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান সুমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সমুদ্রগামী উপকূলীয় অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং একটি সমৃদ্ধ সমন্বিত ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এ নৌযান সুমারি পরিচালনা করবে। আজ থেকে 29 আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান সুমারি পরিচালিত হবে। কৃষি জমি সংরক্ষণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের বেদেপোতা মাঠে দেশের প্রথম বৈজ্ঞানিক কাঠামো ভিত্তিক ও গ্রিড সংযুক্ত এগ্রিভোল্টাইক পাইলট প্রকল্পের গতকাল উদ্বোধন করা হয়। বিদ্যুৎ বিভাগের এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন ব্রাঞ্চের যুগ্ম সচিব মোহাম্মদ খালেকুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক নাফিসা নাসিফা আলী, ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন আলব্রিচ ক্লেপম্যান, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট জি এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ এবং জিআইজেড বাংলাদেশের এনার্জি ক্লাস্টার কোঅর্ডিনেটর ইস্ট্রোজাঙ্কা স্ট্রিচ সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, কৃষি উৎপাদনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সমন্বয় করা গেলে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ প্রকল্পে একই জমিতে কৃষি উৎপাদনের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন এবং সৌরচালিত সেচ ব্যবস্থাকে সমন্বয় করা হয়েছে। জার্মান ভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশ এর আয়োজন করে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য একাডেমিক ইনসেপশন গাইডলাইন্স ফর দ্য স্টুডেন্টস অফ 2025-26 সেশন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সরকার কোর্স ক্রেডিট ও সেমিস্টার পদ্ধতি, শৃঙ্খলা বিধিমালা, হল ম্যাচ ব্যবস্থাপনা ও লাইব্রেরি নীতিমালা সহ বিভিন্ন বিষয়ে নবীনদের দিক নির্দেশনা দেন। তিনি নিয়মিত ক্লাস, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিকতা মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দক্ষ ও সফল কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। আইকিউএসি এর পরিচালক ভারপ্রাপ্ত ডক্টর নৌশিন জাহানের সভাপতিত্বে আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জহুরুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। 5 দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলার সমাপনী অনুষ্ঠান গতকাল যশোর ইনস্টিটিউটের পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে অনুষ্ঠিত হয়। যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। লাইব্রেরি সম্পাদকের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র এই মেলার আয়োজন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ। এবারে এর উপর শুনুন আমাদের যশোর জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: গাজীর পট, জারিগান আর যশোরের লোকশিল্প আমাদের অনন্য সংস্কৃতির ঐতিহ্য। তবে বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণে তরুণ সমাজ শেকড় থেকে দূরে সরে যাচ্ছে। আগ্রাসন ও ঐতিহ্য রক্ষা প্রসঙ্গে যশোরের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদ বলেন,
3: লোকসঙ্গীত হলো আমাদের বাঙালি প্রাণীর সঙ্গীত বা আমাদের অস্তিত্ব। লোকসঙ্গীতকে আমরা আজকে যত্ন করছি না, এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের অস্তিত্বই বিপন্ন হওয়ার পথে। আমরা যশোরের পক্ষ থেকে লোকসঙ্গীত আরো বেশি বিকশিত করার চেষ্টা করতে হবে সবাই, এই আশাবাদ ব্যক্ত।
2: ঐতিহ্য সুরক্ষায় জেলা প্রশাসন ও তথ্য অধিদপ্তর থেকেও নিয়মিত লোকসঙ্গীতের উৎসব, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে যাচ্ছে। তরুণদের মাঝে নিজস্ব কৃষ্টি ছড়িয়ে দিতে সরকারি এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। তরুণদের আটকে রাখা যাবে না, ডিজিটাল মাধ্যমে মানসম্মত বিনোদন উপহার দিয়ে ও পারিবারিক শিক্ষার মাধ্যমে দেশীয় সংস্কৃতির প্রতি তাদের অনুরাগী করে গড়ে তুলতে হবে। এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু বলেন,
4: আমাদের বাঙালি সংস্কৃতির অনেক গভীরে, আমাদেরকে কোনোভাবেই বিদেশি কিংবা অন্য কোনো সংস্কৃতি দিয়ে এইখান থেকে বিচ্ছিন্ন করা যাবে না।
2: সরকারি ও স্থানীয় সম্মিলিত প্রচেষ্টায় যশোরের ঐতিহ্য বেঁচে থাকবে এমনটাই প্রত্যাশা সকলের। সাজ্জাদ গনি খান রিমন, যশোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল একাদশ 5-2 গোলে তালা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানটির রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার।

দেশাত্মবোধক গানটি শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রদীপ রাহা।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন প্রদীপ রাহার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। আয়োজনমালায় এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মলিনা দাস। প্রথম গানটির রচয়িতা আব্দুর রশিদ।

0: আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন মলিনা দাসের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, আমন্ত্রণ জানাচ্ছি পল্লীগীতি শোনার বিমল বিশ্বাসের কণ্ঠে গীতিকার ফিরোজ খান নন।

0: পরপর দুখানি পল্লীগীতে শুনলেন বিমল বিশ্বাসের কণ্ঠে, গীতিকার ফিরোজ খান নন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতের আসল।
1: ইসলামের ওই বাগিচাতে

নাতে রাসুল শুনলেন। আল্লাহ তাআলার খাসবান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। ইবনে মাসা। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তিরমিজি। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে ভালো। মুসনাদে আহমদ, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: hospital and school were damaged. At least 33 people were injured. Final weather and forecast for 8 till 6 this evening says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news. Our next bulletin will be at 2 this afternoon in Bangla.
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনার ঘড়ির সময় মিলিয়ে নিতে পারেন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা 1:05:19। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।

0: শরতে আজ কোন অতিথি এলে প্রাণের দ্বারে, আনন্দ গান গাড়ে হৃদয়, আনন্দ গান গাড়ে। শ্রোতা বন্ধুরা, শরতের এই শুভ্র দুপুরে সবাইকে জানাচ্ছি একরাশ শিউলি ফুলের শুভেচ্ছা। আর বন্ধুরা, সাথে রয়েছি আমি রাহিমা আক্তার শান্ত, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামি আক্তার। তো বন্ধুরা, আর কথা নাই, চলে যাই গানে। প্রথমেই শোনাব গোলাপি এখন ট্রেনে ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি ও সঙ্গীরা। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আমিনুল ইসলাম খালিশপুর থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।
1: আছেন আমার মুক্তাহার, আছেন আমার

শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব অশ্রু দিয়ে লেখা ছায়াছবির গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মকরন্দ রায়ের মহল খুলনা থেকে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব নরম গরম ছায়াছবির গান অঞ্জু ঘোষ ও কুমার বিশ্বজিতের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিখিল বিশ্বাস আড়ংঘাটা খুলনা থেকে।

0: শ্রোতা বন্ধুরা, সময় হয়েছে আপনাদের সাথে কথা বলার। প্রথমেই দেখব কোন বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো,
1: নমস্কার।
0: আদাব।
1: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি।
0: জি
1: জি।
0: জি, আমরা সবাই ভালো আছি। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবার দেখি কোন বন্ধু আছেন। হ্যালো,
2: নমস্কার।
0: আদাব, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: আচ্ছা, খোকন চন্দ্র। জি, আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয় ভালো আছেন। হ্যাঁ, আসলে অনেক গরম পড়েছে। জি, আবদুল্লাহ। আচ্ছা আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01974-1274-70 এই নম্বরে। এবার দেখি কোন বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি, ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন। জি, জাফর পালওয়ান, বলুন কি গান শুনতে চান? আচ্ছা, আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01974-1219-70 নম্বরে। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
3: কথা বলছি মোহাম্মদ কাসিম সর্দার।
0: আচ্ছা,
3: ডুমুরিয়া থেকে।
0: হ্যাঁ কাসিম সর্দার, বলুন।
3: আমি গান শুনতে চাই, সায়েদ সাহেবের নাম হচ্ছে কাঞ্চন মালা।
0: আচ্ছা,
3: শিল্পী সাবিনা আসবিন ও এন্ড কিশোর। গানের শিরোনাম তুমি আমার চিরসাথী।
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, গোলখালি কয়রা থেকে। তাই না, হারুন গাজী, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান শোনার জন্য। জি, আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আর এই কলটির সাথে এখনকার মতো কথা বলা শেষ হলো। এবারে শোনাবো গান বন্ধুরা, এবারে শোনাবো আবদুল্লাহ ছায়াছবির গান। শেখ রেজাউল শুনতে চেয়েছেন কয়রা খুলনা থেকে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শরতের এই শুভ্র দুপুরে সবাইকে আবারও অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আশ্রোতা বন্ধুরা, এখন শোনাব গান, পাগল মন ছায়া ছবির গান। কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান ও আশরাফ উদ্দাস, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন মাজিদুল ডুমুরিয়া থেকে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর বিজ্ঞাপন তরঙ্গের সাথে হয়েছিলাম আমি রাহিমা আক্তার শান্তু। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আজ জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে এখন শুনবেন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়ার মাত্রই আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে।

0: ওয়েভস এফএম 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা, জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বেলা দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি পদে নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হবেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এবারও রাষ্ট্রপতি নির্বাচনে মোট দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি তথা সরকারি দলের প্রার্থী হিসেবে আছেন বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। নির্বাচনী কার্যক্রমে প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিন। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, জাতীয় সংসদের এই কক্ষে অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে এবং ভোটের আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণের সামগ্রিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আজকের এই নির্বাচনের ব্যালট পেপারও ইতিমধ্যে এখানে এবং স্বচ্ছ যে ব্যালট বাক্স সেটিকেও আমরা দেখতে পাচ্ছি সেখানে স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই গতকাল নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আমাদেরকে মানে গণমাধ্যমকে জানিয়েছেন যে ব্যালট পেপারের দুটি অংশ থাকবে, একটি মুড়ি অংশ আর একটি হচ্ছে ব্যালট পেপারের অংশ। মুড়ি অংশ থাকবে তিনটি তথ্য, এগুলি হচ্ছে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম এবং তার বিভক্তি নম্বর। সংসদ সদস্য তাঁর পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটি গ্রহণ করবেন। ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম বাংলায় বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। নামের ডান পাশে খালি যে স্পেসটি থাকবে সে জায়গায় মাননীয় সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর নির্ধারিত যে স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে সেখানে জমা দেবেন এবং এইভাবেই কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংরক্ষিত নারী সংসদ সদস্য সহ এবারের বাংলাদেশের যে জাতীয় সংসদ রয়েছেন সেখানে মোট সদস্য সংখ্যা হচ্ছে 350, তবে একটি আসন চট্টগ্রাম 4 আসনের নির্বাচনী ফলাফল আদালত বাতিল করে দেওয়ায় এবারের নির্বাচনে মোট 349 জন মাননীয় সংসদ সদস্য ভোটাধিকার প্রদান করবেন, এটিও নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবং ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষে তা গণনা করা হবে, পরে সেখানে ফলাফল ঘোষণা করা হবে। আপনারা জানেন গত 24 জুলাই অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই কারণে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচনের আয়োজন করেছে। এ লক্ষ্যে গত 6 আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। 16 আগস্ট যাচাই বাছাই অনুষ্ঠিত হয় এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল, কিন্তু দুজন প্রার্থী বৈধভাবে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যোগ্যতর হওয়ায় আজ দুজন প্রার্থীর মধ্যে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্য বৃন্দ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দরা কিন্তু এই জাতীয় সংসদ ভবনে এসে উপস্থিত হয়েছেন। অধিবেশন কক্ষে কিন্তু তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আমরা দেখতে পাচ্ছি, তবে ভোটার যে প্রক্রিয়া যে কার্যক্রম সেটি শুরু হওয়া মাত্রই আমরা সরাসরি সম্প্রচার করে আপনাদের শোনাব। চলুন, কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অধিবেশন কক্ষে, যেখানে স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে, সেখানে সরকারি দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ সহ তারা দুজন, এবং নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ যিনি সচিব রয়েছেন, তিনি সকলকে ব্যালট বাক্সটি তারা পরীক্ষা করছেন, খালি কিনা ব্যালট বাক্স সেটি সবাইকে দেখাচ্ছেন। সকল সদস্যবৃন্দরা আসন গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট আসনে, সবাইকে কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্সটি তাদেরকে দেখাচ্ছেন যে ব্যালট বাক্সটি খালি। ইতিমধ্যে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমান এমপি এবং একই সঙ্গে বিরোধী দলীয় নেতাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও আসন গ্রহণ করেছেন, এবং প্রায় সকল সদস্য কিন্তু মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের স্বস্ব আসনে আসন গ্রহণ করেছেন। প্রত্যেক সদস্যকে কিন্তু বিভিন্ন কর্নার থেকে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো দেখানো হচ্ছে এবং এই কাজে সমন্বয় করছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব, তিনি এটা কাজে সহযোগিতা করছেন, এবং তার সঙ্গে ছিলেন সরকার দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ। আমরা কার্যক্রমের জন্য অপেক্ষা করছি, আমরা যখনই কোনো তথ্য আপনাদেরকে দেখতে পারব তখনই কিন্তু সরাসরি তখনই জানিয়ে দিব। চলুন আবারও দেশাত্মবোধক গান শুনি।

ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটবে এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা বৃন্দ তাদের স্ব আসন গ্রহণ করেছেন, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তাদের আসন গ্রহণ করেছেন। আমরা

صدق الله العظيم. সূরা আলে ইমরানের 26তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও, যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো, সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ, নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

0: শ্রোতা বন্ধুরা, এবারে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন প্রারম্ভিক বক্তব্য রাখছেন।
1: রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট, সরি এখন ঠিক আছে, ঠিক আছে, আমি আবার একটু শুরু করি তাহলে ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট 2026, 5ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48(1) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসেবে এই নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর ধারা 9 অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। 1 নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম, প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য। ও সমর্থক জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয় জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মোমিন খান, মাননীয় সংসদ সদস্য। এবং সমর্থক জনাব গয়েশ চন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য।

0: এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা ১৯৯১ অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ভরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন আপনারা। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন, শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল ৫টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গ্যাজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ ধারা ১০(১) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন, যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রারম্ভিক বক্তব্য রাখলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন এবং আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদ নেতা জনাব তারেক রহমানের কাছে ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নিকটও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমরা প্রথমে দেখতে পাচ্ছি মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোটাধিকার প্রয়োগ করবার জন্যে তিনি নির্দিষ্ট আসনে বসেছেন, কেননা মহামান্য রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি কিন্তু জাতীয় সংসদের স্পিকার এবং একই সঙ্গে কিন্তু তিনি সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্য হিসেবে কিন্তু তিনি এখন ভোটাধিকার প্রয়োগ করছেন, প্রথম ভোটটি দিচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। তিনি তাকে সহযোগিতা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ, সেখানে আমরা জ্যেষ্ঠ নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তাকে দেখতে পাচ্ছি, তিনি তাকে সহযোগিতা করছেন। এবং একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার কাছে ব্যালট পৌঁছানো দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সকল সদস্যের কাছে, কিন্তু মাননীয় সংসদ সদস্য বৃন্দের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হচ্ছে। যেমনটি আমরা বলছিলাম প্রায় ৩৫ বছর পর এবারই ৯১ সনে একবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এর পরে আসলে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি, একক প্রার্থী থাকায় নির্বাচন করার প্রয়োজন হয়নি। আমরা এবারে দেখতে পাচ্ছি আসলে একে একে যত প্রার্থী রয়েছেন সবার কাছে কিন্তু যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতি তার প্রয়োজনীয় কাগজপত্র এবং যিনি প্রার্থী, যিনি আজকে রাষ্ট্রপতি প্রার্থী, অন্যতম প্রার্থী বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কাছেও কিন্তু ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে। তারা কিন্তু সকলে ব্যালট পেপার গ্রহণ করছেন এবং তারা উঠে গিয়ে কিন্তু সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন, যেখানে মহামান্য রাষ্ট্রপতি বসে ভোট। আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি স্বচ্ছ ব্যালট বাক্সে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন আজকের এই 23তম রাষ্ট্রপতি নির্বাচনে। এটি যারা অনেকেই কিন্তু দেখেননি, এটি দেখবার মতো বিষয় এবং শুনবার মতো বিষয় যে দীর্ঘদিন পর মহামান্য রাষ্ট্রপতির ভোটাধিকারের মধ্য দিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু হলো এবং রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ভোটাধিকার পরপরই কিন্তু বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য বিরোধী দলীয় যে সংসদ সদস্যবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করবার জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের সামনে দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তটি আসলে দেখবার মতো বিষয়। তিনি প্রচন্ড হর্ষধ্বনি করতালের মধ্য দিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করলেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং একই সঙ্গে পরপরই আমরা দেখতে পেলাম অন্যতম রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি ভোটাধিকার প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় যে নেত্রী যে বেঞ্চ রয়েছে সেখানে গিয়েছেন, সবার সঙ্গে কিন্তু কুশলাদি বিনিময় করছেন বিরোধী দলের যারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্যবৃন্দের সঙ্গে একে একে হাত মিলাচ্ছেন। এরপর কিন্তু ডেপুটি স্পিকার মহোদয় যিনি ভারপ্রাপ্ত স্পিকার এখন কায়সার কামাল তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন, আমরা তাকেও দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর পর আসলে ধীরে ধীরে অন্যান্য সংসদ সদস্যবৃন্দরা মাননীয় সংসদ সদস্যবৃন্দ তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় যে সমস্ত মাননীয় সংসদ সদস্যবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করলেন এবং সবাই কিন্তু এটি একটু দেখবার বিষয় কারণ আমরা জানি যে রাজনৈতিক অঙ্গনে শুদ্ধ এবং একেবারে সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে যেটি অর্জন করেছেন সেটি কিন্তু আজকে আমরা এই অধিবেশন কক্ষে নির্বাচনী কার্যক্রমে আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু এবারে চট্টগ্রামের সাইদ নোমান মাননীয় সংসদ সদস্য সাইদ নোমানকে আমরা দেখতে পেলাম তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এর পরপরই আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আসলে সকল মাননীয় সংসদ সদস্য বৃন্দ কিন্তু একে একেবারে মহিলা আসনের থেকে সংরক্ষিত আসন থেকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় সদস্যবৃন্দ এসে ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়ে আসলে একটি গণতান্ত্রিক চর্চার যে উত্তরণ ঘটেছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই গণতান্ত্রিক পরিবেশে জয় পরাজয় বড় কথা নয় বরং নিজের মতামতকে প্রতিফলিত করার মধ্য দিয়ে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবার যে প্রয়াস সেটি কিন্তু এবারের নির্বাচন। আপনাদের নিশ্চয় মনে আছে প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 91 সালে আমরা দেখতে পাচ্ছি একে একে লাইন ধরে ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে কিন্তু মাননীয় সংসদ সদস্য বৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারে আমরা দেখতে পাচ্ছি বর্ষীয়ান নেত্রী সেলিমা রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মাননীয় সংসদ সদস্য তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন। আসলে সব আমরা মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি মহোদয়কে দেখতে পাচ্ছি তিনি অবশ্য যে সারিবদ্ধভাবে লাইনে তিনি কিন্তু পাশ কাটিয়ে সারিবদ্ধ সারিতে দাঁড়ালেন তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য মাননীয় সংসদ সদস্য গৈশ্বর চন্দ্র রায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি ভোটাধিকার প্রয়োগ করলেন আসলে স্বতঃস্ফূর্তভাবে। এবং এবারে মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি তার ভোটাধিকার প্রয়োগ করছেন আমরা দেখতে পাচ্ছি। আসলে গণমাধ্যমের সীমিত আকারে কিন্তু গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন তারা এই দুর্লভ আসলে এটি মানে প্রতি বছর দেখবার বিষয় নয় প্রায় 35 বছর পর এবারে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটিকে স্মরণীয় করে রাখবার জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কিন্তু তাদের ফটো তুলে রাখছেন তারা স্মৃতি ধারণ করার জন্য তারা কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু সরকারি দলীয় যে চিফ হুইপ, তিনি কিন্তু বিরোধী দলীয় নেতাদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করছেন, তিনি সবার সঙ্গে সাক্ষাৎ করছেন। আসলে সরকারি দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় যিনি চিফ হুইপ, তারা কিন্তু দুজনে মিলেই কিন্তু এটি কার্যক্রমকে স্বচ্ছভাবে তরয়ে করছেন। আমরা এবারে দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্য বৃন্দুর আসলে বিশাল লাইন হয়ে গেছে, ছোট্ট জায়গা, কিন্তু এই জায়গাটি অধিবেশন কক্ষের যে খোলা জায়গাটি মধ্যখানে রয়েছে সেখানে স্বচ্ছ ব্যালট বাক্স রয়েছে এবং সবার হাতে কিন্তু ইতিমধ্যেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এবার আমরা এবারে দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন, তিনি ভোটাধিকার প্রয়োগ করলেন। এবারে সংরক্ষিত নারী আসনের মাননীয় সদস্যবৃন্দকে দেখতে পাচ্ছি। এবারে খন্দকার মোশাররফ হোসেন, বর্ষিয়ান নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করলেন। আমরা এরপরে দেখতে পাচ্ছি আরও একজন, সম্ভবত খায়রুল কবির খোকন, মাননীয় সংসদ সদস্য, তিনিও তাঁর ভোটাধিকার প্রয়োগ করলেন। আসলে সারিবদ্ধভাবে জায়গা ছোট হওয়াতে কিন্তু অনেক সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে স্বচ্ছ দুটি ব্যালট বাক্স রয়েছে এবং স্বচ্ছ ব্যালট বাক্সে কিন্তু যেগুলো আগে প্রকাশ ও এখানে উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে দেখানো হয়েছে যে ব্যালট বাক্সটি খালি এবং সেই খালি বাক্সটি পরে সিল করেছেন, সিল করেই কিন্তু বন্ধ করে দিয়ে এখন একে একে এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই আজকে যে দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। তিনি 20 মার্চ 2011 থেকে টানা 5 বছর দলটির অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে এবং পরবর্তীতে তিনি বিএনপির মহাসচিব হিসেবে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ইসলামের জন্ম 1948 সালের 1 আগস্ট ঠাকুরগাঁও জেলায়। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি ঠাকুরগাঁও অঞ্চল থেকে একজন সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে নাম লেখান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম কল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1969 গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয় এবং তিনি কারাবরণও করেন। এ সময় ছাত্রজীবনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা তার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। একাধিক সরকারি কলেজে অধ্যাপনা করেছেন তিনি। 1972 সালে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দায়িত্বের মধ্যে বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে তিনি কাজ করেন। এছাড়াও তিনি ইউনেস্কো জাতীয় কমিশনে কাজ করেছিলেন। রাষ্ট্রপতি এছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপ প্রধানমন্ত্রী এস এ বারির ব্যক্তিগত সচিব হিসেবে 1982 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1986 পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন তিনি। এরপর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফল নির্বাচনী প্রচারণা চালিয়ে 1988 সালে পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন চলাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর 1982 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনীত হন তিনি 1991 এবং 1996 সালে। আর অন্য প্রার্থী যিনি রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলী আহমদ, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী। তাঁরও রয়েছে রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে দেখতে পাচ্ছি বিরোধী দলীয় মাননীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবারে ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে এই ভোট চলতেই থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গে থাকুন, থাকুন বাংলাদেশ সর্বশেষ তথ্যটি জানবার জন্য, এবং যখনই আবারও ফলাফল ঘোষণা করা হবে, আসলে এটি চলতেই থাকবে, 349 জন মাননীয় সংসদ সদস্যবৃন্দ এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন বিকেল পাঁচটা পর্যন্ত নির্বচ্ছিন্নভাবে, এবং বিকেল পাঁচটার পরে ভোট গণনা শুরুর পর এবং তখন ফলাফল ঘোষণা করা হবে, এবং এই ফলাফল ঘোষণা কার্যক্রম আমরা আবারও সরাসরি সম্প্রচার করব। চলুন আমরা ফিরে যাই আমাদের নির্ধারিত অনুষ্ঠানে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভোট গ্রহণের
1: ব্যারিস্টার নিশাত মাহমুদ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং শাহনামাজ পাটোয়ারি আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনে রয়েছে আমি, অ্যাডভোকেট খায়রুল হাসান সোহাগ। শ্রোতা বন্ধুরা, আপনারা যে সকল নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি প্রশ্ন উত্তরে আপনারা আমাদের সাথে কথা বলবেন, সেই নম্বরগুলো আমি বলে দিচ্ছি। 0244813239।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠান। এখন ফিরে যাচ্ছি আমাদের নিজস্ব আয়োজনে, অর্থাৎ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান মালায়। এবার আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন সোমা ঘোষ।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সুমা ঘোষ। বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, এবং একই সাথে FM 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মালায় এবার আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন শ্যামল কুমার মল্লিক, গানের কথা সাজিয়েছেন রফিকুর রশিদ।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শ্যামল কুমার মল্লিক, গানের গীতিকার রফিকুর রশিদ। বাংলাদেশ বেতার, খুলনা।
1: ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে, আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
2: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
1: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
2: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
1: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে,
2: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
1: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
2: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
1: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
2: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
1: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
2: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
1: মনে রাখতে হবে, ফুলের টব সহ বাসার ভিতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
2: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
1: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
2: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
1: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
0: বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি জীবন্তিকা ডেঙ্গু প্রতিরোধে, রচনা প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সরকার সর্দার।
3: কিরে মামুনি, স্কুল থেকে এসে একাই লুডু খেলতে বসে আছিস?
4: মা, আজ না রানি খেলতে আসবে না।
3: রানি তো রোজই খেলতে আসে, আজ আসবে না কেন?
4: ও ওর মামা বাড়িতে বেড়াতে গেছে, তাই রানি 2 দিন আসবে না।
3: তাহলে তো মামুনির খেলার সাথী আজ নেই।
4: কেন, আজ তুমি আমি খেলবো?
3: হ্যাঁ খেলতে পারি, কিন্তু তোমার ওই ছক্কা পাঞ্জা খেলবো না।
4: তাহলে কি খেলবে?
3: খেলবো ওই যে লুডুর অপর পিঠে যে সাপ লুডু আছে না, ওটাই খেলবো।
4: না মা, সাপ লুডু খেলতে আমার মোটেও ভালো লাগে না।
3: কেন ভালো লাগে না মামুনি?
4: জানোই তো 100তে উঠা, কিন্তু সারাক্ষণ খেলে যখন 96তে গেলাম, তখন ইয়া বড় একটা সাপ রাক্ষসের মতো হা হা করে বসে আছে, ওখানে গেলেই অমনি খেয়ে ফেলে, আবার চারে চলে আসে। এজন্যই তো সাপ লুডু খেলতে আমার একদম ভালো লাগে না।
3: এটাই তো মজা মামুনি।
4: আমার মনে হয় আমি যদি ওই সাপটার মুখ বন্ধ করে দিতে পারতাম।
3: ঠিক আছে ঠিক আছে, আমরা লুডু খেলতেই বসি। নাও তুমি কোন রঙের গুটি নেবে? নাও,
4: আমার পছন্দ লাল গুটি, তুমি নাও নীল গুটি। মা, আমি প্রথম দান চালাবো।
3: হ্যাঁ চালাও।
4: এই এই ছক্কা ছক্কা ছক্কা ছক্কা ছক্কা, এই যা পাঞ্জা পড়েছে, এবার তুমি চাল।
3: এই ছক্কা ছক্কা ছক্কা ছক্কা ছক্কা,
4: পোক পড়েছে। কি মজা কি মজা, তোমার পোক পড়েছে, তোমার পোক পড়েছে।
5: কি ব্যাপার, মাঝে বসে লুডু খেলছো বুঝি?
3: আর বলো না, তোমার মেয়ের খেলার সাথে রানী আজ আসেনি, তাই আমি খেলছি।
4: বাবা, তুমি কোনোদিন লুডু খেলেছো?
5: ছোটবেলায় কত খেলেছি।
4: বাবা, মা আমার সাথে খেলে পারবে না।
5: তোমার মা তো মোটেও খেলতে পারে না, অতি সহজে তোমার মাকে তুমি হারাতে পারবে।
3: আচ্ছা, এখন খেলা থাক, আমি তোমাদের জন্য কিছু নাস্তা রেডি করে নিয়ে আসি।
4: বাবা, মা যাক, তুমি বসো, আমরা খেলি।
5: আচ্ছা ঠিক আছে মামনি, তুমি দান চালাও।
4: এই চালাচ্ছি, ছক্কা ছক্কা ছক্কা ছক্কা, এই ছক্কা পড়েছে, ছক্কা পড়েছে।
5: ভালোই তো দান চালাও। কি হলো মামনি?
4: বাবা, মশা।
5: এই দিনে দুপুরে কেন যে এত মশার উপদ্রব? আগে তো দিনে এত মশা দেখা যেত না।
3: এই যে তোমাদের জন্য নাস্তা রেডি হয়ে গেছে, সবাই আসো, নাস্তা খেতে চলে আসো।
5: নাও মা, নাও।

0: রিতা, রিতা, কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা,
1: কি হয়েছে? এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসিটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে এত খুশি খুশি লাগছে যে, ব্যাপারটা কি?
0: এই দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়। এই জানো, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ ছিল।
0: কিনে দিতে তো ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলি রাখো।
1: এত টাকা?
0: তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনিভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়িয়ে নিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনিভাবে আমার শখের কথা ভাবো। পৃথিবীতে আমি মনে হয় সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানা লেখাপড়ায় বেশ ভালো। স্কুল থেকে এসে রানীর সাথে লুডু খেলা, তারপর উঠোনে নানা রকম খেলাধুলা নিয়ে ব্যস্ত সারাদিন।
0: পড়াশোনার ফাঁকে বাচ্চাদের খেলাধুলারও সুযোগ দিতে হয়।
1: যেদিন খেলাধুলো না করে সেদিন শুধু দিনের বেলা ঘুমায় আর ঘুমায়।
0: বাচ্চাদের দিনে অত ঘুমোনো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, হাত থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো বাদাম পাটালি, আরো দানাদার। কি মজা, কি মজা!

0: আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একই মা, একই কালকের চেয়েও দেখছি তোর জ্বর আরো বাড়ছে, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে মা।
0: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো ওগো সোহানার বাবা, তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে।
2: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে নাকি।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে চলো।
1: চলো চলো মামনি, চলো।
0: ঠিক আছে আম্মু, চলো চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপরে দেখি।
2: আচ্ছা।
1: দেখি টেস্টগুলো। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, ও ডেঙ্গু পজিটিভ।
0: হ্যাঁ, ডেঙ্গু?
1: ঘাবড়াবার কিছু নেই, রোগী ভালো আছে, উপযুক্ত চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলেই ও সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এই ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা আছে যার নাম এডিস মশা। এই মশাগুলোর আকার একটু বড়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সব থেকে ভালো হয় রাতের মতো দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয়?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমে থাকা পানি, এসব পানিতেই এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলেরই সচেতন থাকতে হবে, যেন কোনো ক্রমে এসব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার খেতে দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, খাওয়ার স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললেই মামনি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
2: চলো সোহানের মা, আমরা এখন বাড়িতে যাই। ডাক্তারাপা যেভাবে বললেন সেইভাবেই আমাদের চলতে হবে।
1: আর হ্যাঁ, যে ওষুধগুলো লিখে দিলাম নিয়মিত খাওয়াবেন, তাহলেই মামনি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, আমরা তাহলে এবার উঠি।
1: আচ্ছা, আসুন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ডেঙ্গু প্রতিরোধে জীবন টিকাটি শুনলেন, রচনা ও প্রযোজনায় মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। জাতীয় সংসদে ভবনে অধিবেশন কক্ষে দেশতম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাশীল দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ 349 জন সংসদ সদস্য ভোট দিচ্ছেন। বেলা দুটায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা এবং প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন ভোটদানের নিয়মাবলী সংসদ সদস্যদের ব্যাখ্যা করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতার ভোটদান কার্যক্রম টেলিভিশনে সরাসরি দেখানো হয়। ভোট গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণাও লাইভ টেলিকাস্ট করা হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় শপথ নেবেন।

0: রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় শপথ নেবেন। এদিকে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে সামনে রেখে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার শপথ গ্রহণের সাথে সাথে ঠাকুরগাঁ এক আসনের সংসদ সদস্য ও মন্ত্রীপদ শূন্য হবে। তারপর শূন্য আসনে পুনরায় ভোট গ্রহণ হবে বলে উল্লেখ করেন তিনি। সরকার দলীয় চিফ হুইপ কামাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এম্পাওয়ারিং ইউথ টু লিভ শীর্ষক চাকরি মেলার উদ্বোধন শেষে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠন সহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রিভেন্টিভ অরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026 এর উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির সাতটি এবং মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া সহ মোট 14 উপজেলার প্রায় 51,75,000 মানুষ এই টিকা পাবে। তিনি আরও জানান, পরবর্তীতে গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী শিশু ছাড়া সবাইকে এই টিকা দেওয়া হবে। এদিকে রাজধানী তেজগাঁয়ে অরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি রোগীর চাপ কমে আসবে। প্রতিমন্ত্রী জানান, শুধু টিকা নয়, কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থালী প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ নিরাপদ পানি ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলীয় ক্যামেরুন সীমান্তবর্তী জাম্বুই এলাকায় এক স্বর্ণখনিতে ভূমিধসে 100-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কার মধ্যে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ভূমিধসের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকা গতরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 13 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। আজকের এই ব্যাপক হামলার অ্যাপার্টমেন্ট ভবন, গুদামঘর ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। জাপানের রাজধানী টোকিওর উত্তরে সিনকানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় 4 শ্রমিক মারা গেছেন। দমকল বিভাগ জানায়, এই 4 শ্রমিক ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হন, তারপরে মারা যান। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি আজ এই খবর জানায়। উচ্চমাত্রার রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে জাপানের রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সেখানে প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বিরল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠানমালায়। এবার আপনাদের জন্য রয়েছে ছায়াছবির গান। প্রথমেই শোনাব ভুলো না আমায়। ছায়াছবির গান কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

0: 말씀.
1: শ্রোতা বন্ধু, এবারে আপনাদেরকে শোনাবো নর পিশাচ ছবি থেকে গান, শিল্পী পলি সাবরিন।
2: এই মন্দে না রে

শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন। এবারে শুনবেন মিতালী মুখার্জির কণ্ঠে পরদেশী বাবুর ছবি থেকে একটি গান।

শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছিলেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও শোনাবো গান, এবারে ওরা সোলজার। এই ছবিতে যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল চাঁছবির গান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমে শোনাব একটি দেশের গান, কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলম, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন শুনবেন একটি ঘোষণা। আগামীকাল 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যা 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে এবং একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে ঘোষণাটি শুনলেন। এবারে শোনাব একটি পল্লীগীতে, কণ্ঠ দিয়েছেন আব্দুল আলীম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মেশালি গান। এবারে শোনাবো একটি আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা আর গানের রচয়িতা আবু হেনা মোস্তফা কামাল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাবো একটি বাউল গান, কণ্ঠ দিয়েছেন সুকুমার বাউল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাবো একটি লালন গীতি, কণ্ঠ দিয়েছেন আরশেদা আক্তার সুমি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পাঁচ মিশালি গান, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ 349 জন সংসদ সদস্য ভোট দিচ্ছেন। বেলা দুটায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসিরউদ্দিন ভোটদানের নিয়মাবলী সংসদ সদস্যদের ব্যাখ্যা করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতার ভোটদান কার্যক্রম টেলিভিশনে সরাসরি দেখানো হয়। ভোট গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণাও লাইভ টেলিকাস্ট করা হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় শপথ নেবেন। এদিকে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার শপথ গ্রহণের সাথে সাথেই ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য ও মন্ত্রী পদ শূন্য হবে। তারপর শূন্য আসনে পুনরায় ভোট গ্রহণ হবে বলে উল্লেখ করেন তিনি। সরকার দলীয় চিফ হুইপ বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য

0: কায়সার কামাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এম্পাওয়ারিং ইউথ টু লিড শীর্ষক চাকরি মেলায় উদ্বোধন শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠন সহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026 এর উদ্বোধনকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত কলেরার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। তিনি আরও বলেন, সারা দেশে সর্বমোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, পরবর্তীতে গর্ভবতী নারী এবং 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সবাইকে এই টিকা দেয়া হবে। এদিকে রাজধানী তেজগাঁয়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি রোগীর চাপ কমে আসবে। প্রতিমন্ত্রী জানান, শুধু টিকা নয়, কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকায় গতরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 13 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। আজকের এই ব্যাপক হামলার অ্যাপার্টমেন্ট ভবন, গুদামঘর ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মীরা। জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিনকানুমা স্টেশনের ট্রেনের ধাক্কায় 4 শ্রমিক মারা গেছেন। দমকল বিভাগ জানায়, এই 4 শ্রমিক ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হন, তারপর মারা যান। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়। উচ্চমাত্রা রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে জাপানের রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সেখানে প্রাণঘাতী দুর্ঘটনাও অত্যন্ত বিরল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। প্রথমেই শোনাব ঝিনুকমালা ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে একটি ঘোষণা। আগামীকাল 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধে 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে, তাছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে ঘোষণাটি শুনলেন। এখন শোনাব আম্মা জান ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব আলী বাবা ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন মনির খান ও কনক চাপা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো দোলনা ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন গোলাপি এখন ট্রেনে ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সঙ্গীরা।
1: আছেন আমার মুক্তার, আছেন আমার বারিশার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো মাস্টার সামুরাই ছবির গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যায় ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব রঙিন উজান ভাটি ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন বনশ্রী সেনগুপ্তা ও অঞ্জন দেবনাথ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছায়াছবির গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন হামদ। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম, রচয়িতা কাজী নজরুল ইসলাম।
1: আল্লাহ তে যার পূর্ণ ঈমান,

এতক্ষণ আল্লাহ শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে এমন এক ক্রান্তিকাল সময় পার করেছেন যখন আসলে জগদ্দল পাথরের মতো এই দেশের বিরোধী দলের রাজনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়েছিল। তিনি একেবারেই নির্যাতন, নিপীড়ন, কারাবরণ মধ্যেও কিন্তু দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। বিশেষ করে পশ্চিম দেশের একটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাসিত জীবনে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন তাদের নির্দেশনায়। এটি তার জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া এবং একই সঙ্গে কর্নেল অলি আহমেদ।

এখন যা যে মাননীয় সংসদ সদস্য বৃন্দ যারা ভোটাধিকার দিয়েছেন তাদের ব্যালট পেপারগুলো স্বচ্ছ বাক্স আরেকটি বাক্স উন্মুক্ত করেছেন এবং চারপাশে কিন্তু রয়েছেন কর্মকর্তা বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও বেশ নির্বাচিত, একেবারে নির্বাচিত গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন। তিনটি বাক্সে কিন্তু খুলেছেন এবং তিনটি বাক্স থেকে কিন্তু ভোটগুলো ব্যালটগুলো ব্যালট পেপারগুলো টেবিলের উপরে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা বৃন্দ যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারা কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে ভোট গণনার জন্য কার্যক্রম শুরু করছেন। এখন প্রচলিত সবার সামনেই কিন্তু বলে রাখি যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষের মধ্যখানে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে একটি তিনটি টেবিল সাজানো হয়েছে, টেবিলের উপরে রাখা আছে এবং মাননীয় সংসদ সদস্য বৃন্দ কিন্তু সরাসরি এই ভোট ব্যালট গুলো বাছাইকরণ এবং ব্যালট পেপারগুলো সাজানো, ব্যালট পেপার গণনা করা প্রত্যেকটি জিনিসই কিন্তু দেখতে পাচ্ছেন, সরাসরি ব্যালট পেপারগুলো দেখতে পাচ্ছেন এবং সরাসরি তারা কিন্তু অবলোকন করতে পারছেন। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে বাংলাদেশ টেলিভিশন সহ সংসদ টেলিভিশনের যে ক্যামেরা পার্সনরা আছেন তারা কিন্তু সরাসরি এই গণনাটুকু স্বচ্ছভাবে দেখাতে পারছেন এবং আমরাও কিন্তু দেখতে পাচ্ছি, একেবারে সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে ব্যালটগুলো কিভাবে এখন বাছাই করা হচ্ছে। আপনারা জানেন যে 350টি আসনের মধ্যে অর্থাৎ 350 জন মাননীয় সংসদ সদস্য বৃন্দ ভোটাধিকার প্রয়োগের অধিকারী হলো। একটি আসন চট্টগ্রাম 4 আসনের একটি কেন্দ্রের একটি নির্বাচিত আসনের ফলাফল হাইকোর্ট কর্তৃক বাতিল হলে, আদালত কর্তৃক বাতিল হলে সেই আসনটি এখন পর্যন্ত সিদ্ধান্ত না হয়। আজকের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল নির্বাচন কমিশন সূত্রে 349 জন এবং আমরা আশা করছি যে 349টি ভোট হয়তো এখানে প্রয়োগ করা হয়েছে মাননীয় সংসদ সদস্য বৃন্দ। এবং এই 350টি ভোট এখন ব্যালটগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে, প্রথম ব্যালটগুলো গোছানো হচ্ছে, এই শর্টিং করা হচ্ছে, অর্থাৎ এগুলোকে প্রথম বাছায় খুলবে, ভাঁজ করা, যেহেতু এগুলি খুলে কে কতটা, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমপি মহোদয় কয় যেগুলো পাবেন সেগুলোকে একদিকে রাখা হবে, অন্যদিকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম তিনি কতগুলো পাবেন সেগুলো রাখা হবে, পরে গণনা করা হবে। এটি কিন্তু প্রচলিত পদ্ধতি নির্বাচন নির্বাচনে ব্যালট পেপার গণনার। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়া চলছে এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু এই কাজে করছেন। আমরা আশা করছি বেশিক্ষণ লাগার কথা নেই, মানে 349 ভোটই আমরা আশা করছি হয়তো হয়েছে। এই বিষয়টিতে আমরা দেখতে পাচ্ছি একটি অনন্য অসাধারণ, একেবারে অনন্য সাধারণ ঘটনা বলা যাবে না, এটি একেবারে ব্যতিক্রম ধর্মী একটি বিষয়। এক বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজকের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং সরকারি দলের চিফ হুইপ এবং বিরোধী দলের চিফ হুইপ হাতে হাত রেখে তারা কিন্তু পাশে দাঁড়িয়ে এই দৃশ্যটি অবলোকন করছে এবং দুজনের যে মানে সম্প্রীতি এটি আসলেই দেখবার মতো। এই দিনটি দেখবার জন্যই কিন্তু এই ধরনের পরিবেশ নিশ্চিত করবার জন্যই কিন্তু মানুষের প্রবল আকাঙ্ক্ষা ছিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কর্মকর্তা বৃন্দরা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং যারা ক্যামেরা পার্সন আছেন তারা জিনিসগুলো সরাসরি দেখাবার চেষ্টা করছেন। দুজন চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ এবং সরকারি দলের চিফ হুইপ একেবারে কাছে থেকে তারা কিন্তু ব্যালটগুলো যারা গোছাচ্ছেন, শর্টিং করছেন, এই কার্যক্রম তারা দেখছেন। এই দৃশ্যটি আসলে মনে করিয়ে দেয় যে এই বাংলাদেশ এইভাবে এগিয়ে যাবে এবং এইভাবে এগিয়ে যাওয়া উচিত। আমাদের সঙ্গে পরস্পর মত দ্বৈততা থাকতে পারে, আমাদের সঙ্গে পরস্পরের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক ভালোবাসা, ঐক্যের মধ্য দিয়ে যে আমরা এগিয়ে যাব, এই প্রত্যয় যে আমরা গ্রহণ করেছি সেই প্রত্যয়েরই কিন্তু প্রতিফলন আজকের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এটি অভূতপূর্ব দৃশ্য বলা যায়, এটি অনেকের জীবনে দেখা হয়েছে কিনা বা আমাদের অনেকের জীবনে দেখা হয়নি যে সরকারি দল এবং বিরোধী দলের দুজন চিফ হুইপ একেবারেই এই জয় পরাজয় নিশ্চিত যেনও কিন্তু তারা চমৎকার পরিবেশে এই গণতান্ত্রিক উত্তরণের এই এই যে পথ, এই পথ থেকে তারা কিন্তু ভালো ভূমিকা রাখছেন। এটি কিন্তু আমি মনে করি যে এটিই গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নতুন মাইলফলক হিসেবে থাকবে। ভোট ব্যালটগুলো সাজানো হচ্ছে, অর্থাৎ ব্যালটগুলো

আলাদা করা হচ্ছে, কিছুক্ষণ মধ্যেই গণনা করা হবে। এবং মাননীয় সংসদ সদস্য বৃন্দরা কিন্তু অধীর আগ্রহে, এখানে বলে রাখি আপনাকে আপনাদেরকে যে একেবারে 35 বছর পর, আপনাদের যদি মনে থাকে যে 91 সালে এই বাংলাদেশের জাতীয় সংসদে একটি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবং তখনকার যিনি প্রধানমন্ত্রী দেশনেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের প্রথম যে সরকার তিনি গঠন করেছিলেন, ঠিক সেই সময় কিন্তু 91 সালে এই রাষ্ট্রপতি নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছিল। এবং এর পর কিন্তু আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কেননা একক প্রার্থী ছিল। এবং এবারই আবার তাঁরই সুযোগ্য পুত্র এবং জননন্দিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, সরকার পরিচালনার প্রথমবারই, তাঁরও সরকার পরিচালনার প্রথমবার যে দায়িত্ব লাভ করেন, এই প্রথমবার সরকার পরিচালনার সময় কিন্তু আবারও আমরা দেখলাম একটি নির্বাচন এই জাতীয় সংসদ ভবনের অধিবেশন হল। জয় পরাজয় বড় কথা, যেই প্রক্রিয়া সেটিকে এগিয়ে নিতেই

বিরোধী দলটি অত্যন্ত একেবারে বন্ধুত্বপূর্ণ একটি চমৎকার পরিবেশের মধ্য দিয়ে আন্তরিকতা তারা কিন্তু বিষয়গুলো খুব কাছ থেকে অবলোকন করছেন, এবং মাননীয় সংসদ সদস্য বৃন্দ তারা সবাই কিন্তু যার যার আসনে আসন রত আছেন, একই সঙ্গে সংসদে উপস্থিত আছেন সংসদ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আরেক যেমনটি বলে যেমনটি জেনেছেন

শপথ গ্রহণে রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ সম্পাদন করেছে এবং আগামী মহামান্য রাষ্ট্রপতি হিসাবে যিনি শপথ গ্রহণ করানো হবে এই মধ্য দিয়ে আরো একটি উত্তরণ জনপ্রতিনিধি এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা

আশা করছি বেশিক্ষণ লাগার কথা নয়, 350 থাকার কথা। এরপরে কটা ভোট তিনি জানিয়ে দেবেন, কারণ তিনি কিন্তু এই নির্বাচনের প্রধান। কমিশনার বৃন্দ রয়েছেন, তারাও কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে করেছেন। সামগ্রিক নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন তিনি জানিয়ে দেবেন, কারণ তিনি কিন্তু এই নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে নির্বাচন কমিশনের সম্মানিত কমিশনার বৃন্দ রয়েছেন, তারাও কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আসন গ্রহণ করেছেন। এবং সামগ্রিক যে নির্বাচন কমিশনের পক্ষে সামগ্রিক যে সাচিবিক দায়িত্ব, এই সাচিবিক দায়িত্বটা কিন্তু পালন করছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব। তিনি এই সাচিবিক দায়িত্ব এবং সমগ্র ব্যবস্থাপনাটাকে তদারকি করছেন। একটি চৌকস টিম কিন্তু গতকাল যেমন প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন প্রক্রিয়াকে তুলে ধরবার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি সেটি বলেছিলেন গতকাল সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ভবনে, এবং সেটি সেখানে তিনি বলেছেন একটি চৌকস এবং প্রশিক্ষিত টিমকে তিনি তারা তৈরি করেছেন, যারা সমগ্র ভোট এই নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন সঙ্গে অংশগ্রহণ করবেন, জড়িত থাকবেন। এবং আমরা কিন্তু প্রথম থেকেই দেখেছি অত্যন্ত সতর্কতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তারা সকল ব্যবস্থা সম্পাদন করেছেন। তারা কিন্তু প্রথমে এসে এখানে কিন্তু যারা ভোটাধিকার, যারা মাননীয় সংসদ সদস্য বৃন্দ ছিলেন তা আছেন, তাঁদের সবার কাছে প্রথমে তাঁদের ব্যালট পৌঁছে দিয়েছেন। এবং এর আগে শুরুতেই সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন কিভাবে একজন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন সেটি সম্পর্কে ব্রিফ করেছিলেন, এবং সে আলোকে কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবং এখানে প্রথমে দুটো স্বচ্ছ ব্যালট বাক্স রাখা ছিল, এবং ব্যালট বাক্সগুলো প্রচলিত যে নিয়ম আছে তিনটি, পরে অবশ্য আরেকটি আনা হয়েছিল, দুটি পড়ে যাওয়ার পর আরেকটি আনা হয়েছিল, তিনটি। এবং এখানে একটু বলে রাখি, একটি আমরা যতটুকু দেখতে পেয়েছি সেটি হচ্ছে একটি ব্যালটে, ব্যালট বাক্সে সরকারি দল, আরেকটি ব্যালট বাক্সে বিরোধী দল, এবং আরেকটি ব্যালট বাক্সে সম্ভবত স্বতন্ত্র কিংবা সংরক্ষিত। এটি আপাতত দেখা গেল, কিন্তু এইটিতে আসলে ঠিক মানে সঠিক কিনা সেটা বলা যাবে না, আমরা যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি। অর্থাৎ সরকারি পক্ষে, সরকারি যে লভি রয়েছে সেদিকে একটি ব্যালট বাক্স ছিল, অন্যদিকে আরেকটি বিরোধী দলের যারা ছিলেন তাদের ওদিকে একটি ব্যালট বাক্স ছিল। কিন্তু আমরা দেখেছি যে হয়তো পথ পাড়ি দিয়ে তো যার যার কাছের ব্যালট বাক্সগুলোকে তারা বেছে নিয়েছিলেন সম্ভবত, এবং আমরা দেখতে পাচ্ছি। এবং যথারীতি ব্যালট বাক্সগুলো সবাইকে উন্মুক্ত করে দেখিয়ে তারপরে এটিকে সিলগালা করা হয়েছিল যে এটি খালি, এটি নিশ্চিত করা হয়েছিল। এবং প্রথমে যিনি ভোট দিয়েছিলেন তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। তার মধ্য দিয়ে এবং এর পরপরই বিভিন্ন জন ভোট দিয়েছেন, এবং চলছে কার্যক্রম এখনো। আমরা আশা করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই কার্যক্রমটি সম্পন্ন হবে এবং গণনা প্রায় শেষ পর্যায়ে, কারণ 349 ভোট গণনা বেশিক্ষণ লাগার কথা নয়। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় গুছিয়ে এনেছেন, আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রায় গুছিয়ে এনেছেন দুজন স্বনামধন্য বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। দুজনই সজ্জন, দুজনই যোগ্য, দুজনই প্রথিতযশা রাজনীতিবিদ, এবং দুজন দু মেরু থেকে নির্বাচন করলো। এখানে একটি জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই, দুজনের সূচনায় যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে রাজনৈতিক জীবন শুরু করেছিল, এবং দীর্ঘ পথ পরিক্রমায় মির্জা ফখরুল ইসলাম এখনো সর্বশেষ মানে একেবারে শেষ পর্যন্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন,
এবং কর্নেল অবসর প্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমও কিন্তু মহান মুক্তিযুদ্ধে জেট ফোর্সের সাথে থেকে যুদ্ধ করেছেন, একেবারেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুগত এবং সহচর ছিলেন এবং তিনিও বিএনপি রাজনীতির সঙ্গে একসময় জড়িত ছিলেন। এবং পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, একেবারে তৃণমূল থেকে, একেবারে বলা যায় তৃণমূল থেকে তিনি যেভাবে উঠে এসেছেন এটি আসলে সবার জন্যই শিক্ষণীয় আমি মনে করি। কেবলমাত্র রাজনৈতিক জীবন নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক, তিনি অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে প্রথমে শিক্ষকতা জীবন ঢাকা কলেজে তিনি অধ্যাপনা দিয়ে তার চাকরি জীবন শুরু করেছিলেন এবং পরবর্তীতে রাজনীতিতে যোগ দেন। এবং রাজনীতির বাইরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরো কিছু বিষয় হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। তিনি কেবল শিক্ষকতা বা শিক্ষক, ভালো ছাত্র কিংবা রাজনীতিবিদ নয়, তিনি একজন সংস্কৃতি মনা মানুষ। তিনি কিন্তু নাটকে অভিনয় করেছেন, প্রচুর ছাত্র জীবনে প্রচুর নাটকে অভিনয় করেছেন, নাটক নির্দেশনা দিয়েছেন এবং তিনি একজন ভালো আবৃত্তিকার। এবং এই আবৃত্তিকার তিনি এখনো বিভিন্ন দেখা যায় সুধী সমাবেশে কিংবা জনসমাবেশে আলোচনা সভায়ও আবেগে আপ্লুত হয়ে তিনি কবিতা আবৃত্তি করেন। এই যে শুদ্ধ জীবনযাপনের একটি অবয়ব মির্জা ফখরুল ইসলাম আমাদের সামনে নিজে হয়ে হাজির হয়েছেন, এটি কিন্তু আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় বিষয়। একজন রাজনীতিবিদের যেসব গুণাবলী থাকা প্রয়োজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে প্রায় সব গুণাবলী রয়েছে। যেমন ধরেন তিনি একজন ভদ্র, নম্র, শিক্ষিত, সংস্কৃতি মনা এবং পরমত সহিষ্ণু একজন ব্যক্তিত্ব হিসাবে তিনি সবার কাছে কিন্তু একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে সমাদৃত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের একেবারে ভোট বোধ এখন গণনা হয়ে গেছে, সম্ভবত এখন হয়তো লেখালেখি চলছে, যে কোনো মুহূর্তেই সেটি এই ফলাফল চলে আসবে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের কাছে এবং তিনি তা ঘোষণা করবেন। সবাই টেবিলটির মধ্যে ঝুঁকে একেবারে হিসেব নিকাশ করছেন এবং কে কত ভোট পেলেন সেটি কিছুক্ষণের মধ্যে জানা যাবে, যদিও বা এটি জানা সবার জন্যই আমরা অনুমান করতে পারি যে কি ফলাফল হবে। তারপরেও বারবার যেটি বলি, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্যে আজকের নির্বাচন একটি অন্যতম ভূমিকা রাখবে। হারি জিতি বড় কথা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার অংশগ্রহণটা কেমন হওয়া উচিত, আপনার অংশগ্রহণ কেমন হওয়া উচিত, এই আজকের নির্বাচনের মধ্য দিয়ে আসলে এটি সবার জন্য শিক্ষণীয় উঠবে। এবং এর পুরো কৃতিত্বে বলা যায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে গতিশীল নেতৃত্ব, সহনশীল নেতৃত্ব এবং অন্যকে সম্মান করার যে নেতৃত্ব তিনি সৃষ্টি করেছেন ব্যক্তিগত জীবন আদর্শ দিয়ে, সেটিও কিন্তু প্রতিফলিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রায় গণনা শেষ পর্যায়ে এবং এবারে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন।

0: নথিবদ্ধ করা হচ্ছে ফলাফলটি। সিনিয়র সচিব মহোদয় এটিকে লিপিবদ্ধ করছেন একেবারে যে নথি বুক আছে সেখানে, এবং আমরা আশা করছি যে প্রস্তুতি সম্পন্ন বলা আছে, প্রস্তুতি পুরোই সম্পন্ন, এখন ঘোষণা করবেন, এখন প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করবেন ফলাফল সহ প্রাসঙ্গিক বিষয়াদি। কিন্তু যেহেতু তৈরি হয়েছে প্রধান নির্বাচন কমিশনের সচিবালয়ের কর্মকর্তাদের মাধ্যমে, সে ফলাফল বুঝিয়ে দিচ্ছেন সিনিয়র সচিব প্রধান নির্বাচন কমিশনারকে, এবং তিনি বুধবার তিনি বুঝে নিচ্ছেন পূর্ণাঙ্গ ফলাফলটি। তিনি যেহেতু তার আসনে ছিলেন এবং মাঠ পর্যায়ে অর্থাৎ এই নির্বাচনী তদারকি করেছেন নির্বাচন কমিশন সচিব।
1: সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফল আমার কাছে পৌঁছেছে, আমি এখন তা জানিয়ে দিচ্ছি। মোট ভোটার 349 জন, মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা 349টি, ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি, 343 ইউজ হয়েছে ব্যালট পেপার, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি, বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343 অল আর ভ্যালিড। চারটা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি। এটা বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255।
0: এই এক অভূতপূর্ব দৃশ্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন
1: পেয়েছেন
0: নবনির্বাচিত
1: 255 ভোট রাষ্ট্রপতি মহোদয়কে। তদনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
0: আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত রাষ্ট্রপতি মহোদয়কে শুভেচ্ছা জানালেন বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দ। তারা আসন থেকে উঠে এসে একেবারে মধ্যখানে যেখানে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সবাই বুকে জড়িয়ে, আসলে যে বলেছিলাম মির্জা ফখরুল ইসলাম একজন পরীক্ষিত সজ্জন এবং নীতিবান রাজনীতিবিদ, এটি তার প্রাপ্য। আমরা দেখেছি তাদের বিরোধী দলের প্রত্যেকটি নেতা চিফ বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের নেতা প্রত্যেকজন তাদের আসন ছেড়ে কিন্তু একেবারে জড়িয়ে ধরছেন, প্রত্যেকে কিন্তু শুধু হ্যান্ডশেক নয়, জড়িয়ে ধরছেন যেন তাদেরই একজন, তিনি যেন তাদের বিপক্ষ দলের নয় নিজের দলেরই একজন, এবং এইবারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরলেন। এটি আসলে দেখবার মতো একটি বিষয়, বাংলাদেশের মানুষ অনেকদিন মনে রাখবে এই ধরনের একটি নির্বাচন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা সহ অন্যান্য উভয় দলের নেতৃবৃন্দরা কিন্তু একটি মানে একেবারেই অন্যরকম একটি আবহাওয়া সৃষ্টি হয়েছে, তারা কিন্তু একে অপরকে জড়িয়ে ধরছেন, কে কার দলের সেটি বড় কথা নয়, বরং গণতন্ত্রের বিজয় হয়েছে এটি যেন আমরা দেখতে পাচ্ছি।
1: রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনার সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভোট গ্রহণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।
0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ একেবারে এখন কে কোন দলের সেটি বড় কথা নয়, দেখা যাচ্ছে সবাই যেন সম্মিলিতভাবে এই উৎসবকে সেলিব্রেট করছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এগিয়ে যাচ্ছেন, যারা নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের সঙ্গে হাত মিলে শুভেচ্ছা বিনিময় করলেন। আমরা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং তার রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার মধ্য দিয়ে যেটি নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চায় বর্তমান সরকার সেটি যেন ঘটতে থাকে এবং সমৃদ্ধ সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশে পরিণত হতে পারে, এই আকাঙ্ক্ষা রেখে আমরা এই রাষ্ট্রপতি নির্বাচন কার্যক্রম সরাসরি সম্প্রচার থেকে বিদায় নেব। এবং বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও ইফতিয়াজ আহমেদ, সরাসরি সম্প্রচারের সমন্বয় ABM মাহবুব রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন ASM জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠান ও ফলাফল ঘোষণার কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল।
3: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠান এবং ভোটের ফলাফল প্রকাশ অনুষ্ঠান, যা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল মিডিয়ামই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঢাকা কেন্দ্রের সাথে।

0: বন্ধুরা, চাটগাড়ি গানের যুবরাজ খ্যাত শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণবের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। আর হাতে একদম সময় নেই, তবে বিদায়ের আগে জানিয়ে দেব বিদায়ের শেষের কথাগুলো। প্রাণের সুর অনুষ্ঠানটির গবেষণা গ্রন্থনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু। আল্লাহ হাফেজ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: ইমতিয়াজ মাশরাফি, জিনা আক্তার, জানাতুল ফেরদৌসি লিজা ও আমি মাহমুদ আক্তার রাখি।
2: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সিরাজুল আলম, নাসরিন আক্তার, মোসাম্মদ নূরজাহান, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এখন শুনবেন আধুনিক গান। শিল্পী রোকেয়া সিদ্দিকা, গানের কথা লিখেছেন মাহমুদ শফিক আর সুর দিয়েছেন লোকমান হাকিম।

আপনারা আধুনিক গান শুনছেন রোকেয়া সিদ্দিকার কণ্ঠে। পরের গানের গীতিকার জীবন চৌধুরী, সুর দিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী।

0: দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন রোকেয়া সিদ্দিকা।
1: প্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি বিশেষ অনুরোধ, ডেঙ্গু থেকে নিজে বাঁচুন, অন্যকেও সচেতন করুন। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা মূলত এডিস মশার কামড়ে ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলাতেও কামড়ায় এবং বাড়ি ও আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা মারাই নয়, মশার বংশবিস্তার বন্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কিছু করণীয় রয়েছে, যেমন বাড়ি, অফিস, স্কুল ও আশেপাশের এলাকায় কোথাও পানি জমে আছে কিনা নিয়মিত পরীক্ষা করুন। ফুলের টব, টবের নিচের প্লেট, বালতি, ড্রাম, বোতল, নারকেলের খোসা, পুরনো টায়ার সহ যেসব পাত্রে পানি জমতে পারে সেগুলো পরিষ্কার করুন। পানির পাত্র ঢেকে রাখুন এবং নিয়মিত পানি পরিবর্তন ও পাত্র পরিষ্কার করুন। ছাদ, বারান্দা, নালা ও বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না। নিজে সতর্ক থাকুন, সকলকে সতর্ক রাখুন। আপনার সচেতনতাই আপনাকে রাখবে নিরাপদ।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় এবারে শুনবেন বৃক্ষরোপণের গান এসো মাটির টানে। গেয়েছেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ এবং সুকন্যা মজুমদার। গান লিখেছেন সিরাজুল হক সিরাজ আর সুর দিয়েছেন শান শাহ।

0: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলকাতার নিউ মার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করতে হবে এই নম্বরে মোহাম্মদ ওমর ফারুক আকান্ত, দ্বিতীয় সচিব রাজনৈতিক। মোবাইল নম্বর হচ্ছে 9182748213 52। নম্বরটি আবার বলছি, 9182748213 52। হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেটি হচ্ছে 01717291266। আবার বলছি, হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01717291266। আরেকটি নম্বর হচ্ছে 9199-03-42-6119। এই নম্বরটি আবারও বলছি, 9199-03-42-6119। 6119 বিজ্ঞপ্তিটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবার রয়েছে যন্ত্রসংগীত। পল্লীগীতির সুরে বাঁশি শুনবেন, বাদিয়েছেন মোহাম্মদ বজলু।

আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে বর্ষা আহমেদ। দেশের 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 255টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল সন্ধ্যায় শপথ নেবেন। বিজয়ী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রীবর্গ এবং অন্যান্য সংসদ সদস্যগণ অভিনন্দন জানান। এর আগে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা 2টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা বিকেল 5টা পর্যন্ত চলে। এদিকে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রেস ব্রিফিংয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক চাকরি মেলার উদ্বোধন শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠন সহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকোয়াত হোসেন বলেছেন, আগামী 2-3 মাসের মধ্যে দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত কলেরার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। তিনি আরও বলেন, সারাদেশে সর্বমোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তীতে গর্ভবতী নারী এবং 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সবাইকে এই টিকা দেওয়া হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি রোগীর চাপ কমে আসবে। প্রতিমন্ত্রী জানান, শুধু টিকা নয়, কলেরা

0: সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকায় গতরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 13 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। এই ব্যাপক হামলায় অ্যাপার্টমেন্ট ভবন, গুদাম ঘর ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিনকানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় 4 শ্রমিক মারা গেছেন। দমকল বিভাগ জানায় এই 4 শ্রমিক ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হন এবং পরে মারা যান। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়। উচ্চমাত্রার রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে জাপানের রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সেখানে প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বিরল। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 23 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। দেশটির পুলিশ গতকাল জানায়, সাও পাওলো থেকে প্রায় 560 কিলোমিটার দক্ষিণে ইপিরাঙ্গা শহরের কাছে একটি মহাসড়কে খালি একটি ট্রাক বিপরীত লেনে এসে সরাসরি মিনিবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই সানজানা খান। আ নেশন ওয়াইড ভেসেল ক্যান্সাস ইজ বিং কন্ডাক্টেড ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফ্রম August 20th to 29th to create a comprehensive database of all engine-powered vessels operating in the country's maritime, coastal and inland waterways. The Department of Shipping and Bangladesh Bureau of Statistics, BBS, are jointly conducting the Vessel Census 2026 under the theme, Let Us Make the Vessel Census a Success, Build a Prosperous Bangladesh. The census aims to establish an integrated database of vessels to improve safety in the shipping sector, reduce accidents, and support the development of the living standards of people engaged in the sector and the overall water transport system. The census will cover all engine-powered vessels operating in maritime, coastal, and inland waters, as well as vessels that are not engine-powered but are towed or pushed by other mechanically powered vessels. The database would help ensure reliable statistical information for the planning in the shipping sector. The database will also facilitate effective measures to ensure vessel safety and reduce accidents while helping authorities quickly identify genuine victims of accidents and provide financial and other necessary assistance transparently. A 10-day-long tree plantation drive and tree fair began at the Deputy Commissioner's office premises in Magura today as part of the tree plantation program. Deputy Commissioner Mutakabbir Ahmed inaugurated it as chief guest. Presided over by Assistant Conservator of Forest of Social Forestry Zone Muhammad Juma Zaman, the function was attended by Police Super Mullah Azad Hussain, Administrator of Zilla Purshad Ali Ahmed, Civil Surgeon Muhammad Shamim Kabir, and former Deputy Director of Agricultural Extension Department Muhammad Tajul Islam as special guest. 30 stalls have been opened at the tree fair, saplings of various species of fruit-bearing, wooden and medicinal are being sold and displayed in these stalls. The fair will remain open from 9 a.m. to 9 p.m. every day for all. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. The district administration and the forest department have jointly organized it. A mass awareness meeting was held at the Kaliganj Upasala Purshad Auditorium in Chennai today.

শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়াতে। আয়োজনমালায় এবারে শুনবেন অশোক কুমারদের কথায় হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন। আয়োজন মেলায় এবারে শুনবেন ওয়াহিদুজ্জামান বিশ্বাসের কথায় শিরিন সুলতানার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, চমৎকার গানটির সাথে শেষ হচ্ছে পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া। বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী মাগরিবের নামাজের আজান ও তোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। ইবনে মাজাহ। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন আল্লাহ পাক এর শানে হামদ এবং নাতে রাসূল।

বাইরে সকল দুঃখ জ্বালা, ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

বাইরে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে, তমাম জাহান দরুদ পড়ে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা।

0: রে সকল দুঃখ জ্বালা।
1: ডান হাতে তুই

তৃষ্ণাদান কখনো তুই লোককে দেখি রে যা দিতে চাস

প্রকাশে দিস লুকিয়ে দে আর, সুযোগ না পেলে

0: করিষ্ণা দান কখনো তুই, লোককে দেখি রে যা দিতে চাস অভাবীকে, দিস রে লুকিয়ে দানের পরে।
1: শ্রোতা বন্ধুরা, আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৬৭% এবং সন্ধে ৬টায় ৬৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৩৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ২৭ মিনিটে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
3: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that there is no warning and no signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind at many places of Rangpur, Moymansingh, Chattogram and Silet divisions and at few places of Dhaka, Rajshahi, Khulna and Borishal divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Rajarhat, 36 degrees Celsius, and the lowest was 24.4 degrees Celsius at Silet over the country. The temperature as recorded in Dhaka today was maximum 34.4 degrees Celsius, minimum 26.9 degrees. Humidity at 9 a.m. was 67% and at 6 p.m. was 67%. The sun rises over Dhaka tomorrow at 5:36 a.m. and sets at 6:27 p.m. And that's all we have for weather forecast for this time.
4: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল ২১ আগস্ট শুক্রবার সন্ধে ৭টায় বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ১০২ ও FM ১০৬ মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে না যাই। জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধী উত্তম। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এবারে শুনবেন একটি দেশাত্মবোধক গান, গাজী মাজহারুল আনোয়ারের কথায় শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন গাজী মাজহারুল আনোয়ারের কথায় শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম।
1: সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আজ মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোতাকব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করেন। সামাজিক বনায়ন জনের সহকারী বন সংরক্ষক মোসাম্মদ জুমুয়া জামানের সভাপতিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন মোহাম্মদ কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বৃক্ষমেলায় ৩০টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। রাসায়নিক সারের পরিমিত ব্যবহার, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহার বৃদ্ধি, নিরাপদ ফসল উৎপাদন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে এক কৃষক সমাবেশ আজ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বর চাঁদা বটতলা বাজারে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে জৈব ট্রাইকো কম্পোস্ট সারের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা এবং সরকারের কৃষক কার্ড বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের সভাপতিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ স্থানীয় কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন। গবেষণার আলোকে নাগরিক সুপারিশ শীর্ষক এক অ্যাডভোকেসি সভা খুলনার দাকুব উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপকূলীয় মানুষের জীবন জীবিকার সঙ্গে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, সুপেয় পানির সংকট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের সমস্যার সমাধানে স্থানীয় জনগণের মতামত ও গবেষণালব্ধ তথ্য সরকারি বেসরকারি পর্যায়ে কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। বেসরকারি সংস্থার মনিটরিং অফিসারের সভাপতিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, আইসিডি কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ স্থানীয় ইউপি সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরা শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ভূমিকা এবং তাদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিয়াউর রহমান এতে প্রধান প্রশিক্ষক ছিলেন। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক, পরিদর্শক ট্রাফিক ও মোটরযান পরিদর্শক সহ ৪০ জন গাড়ি চালক এই কর্মশালায় উপস্থিত ছিলেন। এদিকে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ আজ সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে শুরু হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও উপজেলা সমাজসেবা অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। কামার কুমার সহ বিভিন্ন পেশার ৩০ জন পেশাজীবী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য শীর্ষক রচনা প্রতিযোগিতা আজ মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সহসভাপতি

0: জিনেদাহের একটি আদালত আজ এক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা করেছেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আজ এ রায় দেন। আদালতে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। একটি ভ্রাম্যমাণ আদালত আজ যশোর শহরে অভিযান চালিয়ে ফায়ার লাইসেন্স না থাকার অভিযোগে একটি হোটেল মালিকের কাছ থেকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন। খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয়ের মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় আজ তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সিএসএ ডিসিপ্লিন ৩-০ গোলে এমসিজে ডিসিপ্লিনকে এবং দ্বিতীয় খেলায় বিএ ডিসিপ্লিন আইন ও আইন ডিসিপ্লিন এবং রসায়ন ডিসিপ্লিন ও পদার্থ ডিসিপ্লিনের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। এদিকে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আশাশুনি উপজেলা ফুটবল একাদশ ২-১ গোলে দেবহাটা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। এছাড়া মাগুরা শালিখা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আফতার উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মশাখালী দ্বাদশ পল্লী একাদশ ৩-২ গোলে আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ মিনিটে বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: সব একদম সময় মতন এই দেখো কৃষি বিষয়ক কার্যক্রমের এই আসরে এসে হাজির হয়েছি। ভালো আছো তোমরা? ভালো তো আছি, কিন্তু আমরা যে আমাদের এই আসর, এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, এই অনুষ্ঠানটা যারা শুনতেছেন বেতার যন্ত্রের সামনে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিন্তু খুব ভালো মতন আপনারা সবাই এটা শুনবেন, কারণ আমরা কিন্তু একদম শেষে এই সপ্তাহের আবহাওয়া কি আছে, কেমন থাকবি, এই বিষয়ে কিন্তু আমরা জানান দেব। আমাদের কিন্তু এখানে একজন সহকারী আবহাওয়াবিদ, উনি আসবেন, উনি আপনাদের পরামর্শ দেবেন। আর আরেকটা বিষয় যেটা দেখো, যে সকিন আবুর
6: নাতি জয়গ, কেমন আছে গো? যে তোমার যে যে নাতি যে হলো
5: কিভাবে কি হলো সকিনাবু, তুমি এখন তো ভালো আসতো।
6: হারুন ভাই, সবাই তো জানোই রাত্রিবেলা এমন জ্বর হইলো, অনেক বেশি জ্বর, আমরা ভয় পেয়ে সকালে হাসপাতালে নিয়ে গেলাম। গেলেই রক্ত পরীক্ষা দিল,
5: কিন্তু মাঝখানে তো ভালো হয়ে গেল বলে মনে করলাম, আমরা শুনছিলাম, কিন্তু তা হইছিল না।
6: ভালোই হইছে, কিন্তু খায় ছোট বাচ্চা বলে আপনার না, খাওয়াইতে হয়, পানি খাওয়াইতে হয়। মানুষে তো ভুলভাল কয় পেঁপের রস খাওয়াও, পেঁপে পাতার রস খাও, আসলে তা না, আসলে তার জন্য স্যালাইন দেওয়া লাগবো হাসপাতালে যায়া। এটি হলো আসলে
5: কি খারাপ অবস্থা হয়েছিল,
6: এখন ভালো হয়েছে।
5: একটা বিষয় যে আমাদের সবাই জানা দরকার, এটা বকুলিবু কও দেখিনি, যে এই যে এডিস মশার যাতে বংশ বিস্তার না হয়, তুমি আর রাজা ভাই মিলে একটু কও দেখিনি সবার জন্য।
6: ওই কোন জায়গায় মনে করো ৩ দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না, তারপর ঝোপঝাড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে। তারপরে মনে করো যে বিভিন্ন জায়গায় যে পানি জমি থাকে, ওই যে ফুলের টপ থাকি শুরু করি, মনে করো যে আমরা যে নারকেল খাই তার মালা থাকে, যেখানে সেখানে ফেলান যাবে না।
5: রাজা ভাই,
3: দিনের বেলায় মশারি টাঙ্গে শুইতেইব, আর ওই যে জালনার পর্দা যেগুলি আছে ওই যে বাড়ি দিয়ে মশাগুলি তারিয়ে দিতেই হবে,
6: ফির ওই আলনায় কাপড় টাপড় থাকলে সেগুলো বাড়ি দিয়ে মশা তারিয়ে দিতে
3: হবে। হারুন ভাই শুনো, এই যে বকুল

0: ভালো হলেও ভালো হচ্ছে এখন আস্তে আস্তে ভালো হয়।
1: তুমি মাইশের কাছে শুনিয়ে কথা কবা না,
0: যেটা হলো কথা হলো যে খুব সাবধান ডেঙ্গু যাতে এই জ্বরটা যাতে ছড়ায় না যায়, এডিস মশা যত বাড়বি তত আমাদের জন্য অনেক ক্ষতি। আমরা এই ব্যাপারে খুব সচেতন থাকব, হিসাব নিকাশ করে চলতে হবে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জন্য খুব
1: দরকার।
0: তো আরেকটা বিষয় এই যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জিনিস চাষ করি,
2: হ্যাঁ
0: মাথায় যে বালিশ দেই, আবার কেউ কোল বালিশ নেয়,
2: হ্যাঁ
0: তো কি দিয়ে তৈরি হয় ভিতরে? এই তুলার চাষ যদি করতে হয় তাহলে কিন্তু চেষ্টা করতে হবে, কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। কিন্তু যদি ধর আবহাওয়া ভালো থাকে যে আবহাওয়াতে তুলা হয় সেটা তো ঠিক আছে, কিন্তু যদি আবহাওয়া এমন কিছু হয় যেটা প্রতিকূল আবহাওয়া, তাহলে সেখানে আমরা কিভাবে তুলা চাষ করবো সেই ব্যাপারটা জানা দরকার।
2: অবশ্যই জানা দরকার।
0: আমরা এই বিষয়ে জানি, এই বিষয়ে আমাদের জানাচ্ছেন দিলারা হোসেন, মার্কেটিং অফিসার তুলা উন্নয়ন বোর্ড, ওনার কাছ থেকে আমরা এই বিষয়টা শুনে নি।
3: বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এ শিল্পের প্রধান কাঁচামাল হল তুলা। দেশে উৎপাদিত প্রতি কেজি তুলা প্রায় $3-4 মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সহায়তা করে। কাজেই তুলা একটি আমদানি বিকল্প অর্থকরী ফসল। অর্থাৎ একজন কৃষক যখন তুলা চাষ করেন তখন তিনি শুধু নিজের আয় বাড়ান না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশের তুলার উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, মানসম্পন্ন তুলা বীজ উৎপাদন ও বিতরণ, নতুন চাষ এলাকা সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের পার্বত্য অঞ্চল, চরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং অন্যান্য অনাবাদী বা অপেক্ষাকৃত প্রতিকূল পরিবেশেও তুলা চাষ সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড বিভিন্ন গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিযোজনযোগ্য প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তুলা একটি লাভজনক ও কৃষক বান্ধব ফসল। তুলা চাষের অন্যতম সুবিধা হল রিলে ক্রপিং এবং ইন্টারক্রপিং। তুলা রোপণের পর প্রথম 40-60 দিন পর্যন্ত জমির বেশিরভাগ অংশ খালি থাকে। এ সময় কৃষক একই জমিতে লাল শাক, মূলা শাক, ধনিয়া পাতা সহ বিভিন্ন শাকসবজি কিংবা অন্যান্য স্বল্পমেয়াদী ফসল চাষ করতে পারেন। ফলে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন সম্ভব হয়, যা কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত করার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও বৃদ্ধি করে। এর পাশাপাশি তুলা বীজ বিক্রির সুযোগ, পশুখাদ্য হিসেবে তুলা বীজের খৈল ব্যবহার এবং বাজারে তুলার স্থায়ী চাহিদা কৃষকের লাভের পরিমাণ আরও বৃদ্ধি করে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে নানা ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কোথাও লবণাক্ততা বৃদ্ধি, আবার কোথাও পাহাড়ি ঢলের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কিন্তু তুলা এমন একটি ফসল যা অনেক ক্ষেত্রেই প্রতিকূল পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সক্ষম। তুলার মূল অনেক গভীরে প্রবেশ করে, ফলে এটি মাটির গভীর স্তর থেকে আর্দ্রতা গ্রহণ করতে পারে এবং স্বল্প বৃষ্টিতেও টিকে থাকতে সক্ষম। এ কারণে খরা বা অনাবৃষ্টি প্রবণ এলাকায় তুলা একটি সম্ভাবনাময় ফসল। তবে ভালো ফলন পেতে কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমত, উপযুক্ত জমি নির্বাচন গুরুত্বপূর্ণ। তুলা চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু, পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। সেখানে জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। জলাবদ্ধতা তুলার জন্য অত্যন্ত ক্ষতিকর। দ্বিতীয়ত, উন্নত ও অনুমোদিত জাতের বীজ ব্যবহার করতে হবে। এলাকার জলবায়ু ও মাটির ধরন অনুযায়ী তুলা উন্নয়ন বোর্ডের সুপারিশকৃত জাত নির্বাচন করলে প্রতিকূল পরিবেশেও ভালো ফলন পাওয়া সম্ভব। তৃতীয়ত, সঠিক সময়ে বপন করতে হবে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তুলা বপনের আদর্শ সময়। সময় মতো বপন করলে গাছ প্রতিকূল আবহাওয়ার ক্ষতি অনেকাংশে এড়িয়ে যেতে পারে এবং পোকা মাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম হয়। সুষম সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মাটি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করলে গাছ সবল হয় এবং পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়। খরা পরিস্থিতিতেও মাটির আর্দ্রতা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য মালচিং, আগাছা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী সেচের ব্যবস্থা করতে হবে। রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করা উচিত। নিয়মিত জমি পরিদর্শন, ফেরোমেন ফাঁদ ব্যবহার, উপকারী পোকা সংরক্ষণ এবং প্রয়োজন হলে অনুমোদিত বালাইনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। এতে উৎপাদন খরচ কমে এবং পরিবেশও সুরক্ষিত থাকে। পাহাড়ি এলাকায় ভূমিক্ষয় রোধে কন্ট্রোল পদ্ধতিতে চাষ, জৈব পদার্থের ব্যবহার এবং মাটির আচ্ছাদন বজায় রাখা অত্যন্ত কার্যকর। অন্যদিকে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সহনশীল এলাকায় উপযোগী প্রযুক্তি অনুসরণ এবং বর্ষা পরবর্তী সময়ে চাষাবাদ করলে ভালো ফল পাওয়া যায়। এবার আসি অতিবৃষ্টির সময় তুলা চাষের করণীয় বিষয়ে। আমাদের দেশে বর্ষাকালে অনেক সময় একটানা কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয়। এই সময় সরাসরি মাঠে তুলার বীজ বপন করলে অতিরিক্ত পানির কারণে বীজ পচে যাওয়া, অঙ্কুরোদ্গম কমে যাওয়া এবং চারা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই অতিবৃষ্টির সময় একটি কার্যকর পদ্ধতি হল আগে চারা তৈরি করে পরে মাঠে রোপণ করা। এক্ষেত্রে উঁচু ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত স্থানে বীজতলা তৈরি করে সুস্থ ও সবল চারা উৎপাদন করতে হবে। বীজতলায় অতিরিক্ত পানি যাতে জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। বৃষ্টি কিছুটা কমে গেলে এবং জমির অতিরিক্ত পানি সরে গেলে প্রস্তুতকৃত সুস্থ চারা নির্ধারিত দূরত্ব বজায় রেখে মূল জমিতে রোপণ করা যেতে পারে। এতে অতিবৃষ্টির কারণে বীজ নষ্ট হওয়ার ঝুঁকি কমে এবং চারা দ্রুত মাঠে প্রতিষ্ঠিত হয়। তুলার জমিতে পানি জমে থাকলে গাছের শিকড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, শিকড় পচে যেতে পারে, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ও ফল ঝরে যাওয়ার আশঙ্কা বাড়ে। এ সময় জমিতে আগে থেকে নালা তৈরি করে রাখতে হবে যাতে অতিরিক্ত পানি সহজেই বের হয়ে যেতে পারে। জমির চারপাশের নালা পরিষ্কার রাখতে হবে। যেখানে পানি আটকে আছে সেখানে অতিরিক্ত নালা কেটে দিতে হবে এবং আইল ভেঙে গেলে দ্রুত মেরামত করতে হবে। সদ্য বপন করা জমিতে পানি জমলে বীজ পচে যেতে পারে, তাই পানি নেমে যাওয়ার পর অঙ্কুরোদ্গম পরীক্ষা করতে হবে। যেখানে বীজ বা চারা নষ্ট হয়েছে সেখানে দ্রুত সম্ভব পুনঃবপন করতে হবে। বৃষ্টি থেমে গেলে জমি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত গাছ শনাক্ত করতে হবে। প্রয়োজনে মাটি আলগা করে দিতে হবে যাতে শিকড়ে বাতাস চলাচল স্বাভাবিক হয়। অতিরিক্ত ভেজা অবস্থায় অপ্রয়োজনীয় সেচ বা সার প্রদান থেকে বিরত থাকতে হবে, কারণ এতে শিকড় আরও দুর্বল হতে পারে। টানা বৃষ্টির পর আর্দ্র আবহাওয়ায় বিভিন্ন ছত্রাকজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তুলা উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সমন্বিত রোগ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
0: শুনলে তো, প্রতিকূল পরিবেশে তুলার চাষ পদ্ধতি, এটা এই কথিকাটা রচনা এবং পাঠ করলেন হচ্ছে দিলারা হোসেন, মার্কেটিং অফিসার, তুলা উন্নয়ন বোর্ড। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: এই দেখো কেমন আছেন শাইনুর ভাই।
2: জি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন?
0: আপনি বসেন, অনেক একদম সময় মতন চলে আইসেন। আমরা আপনাকে নিয়ে একটা গান শুনবো। আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন আপনারাও শোনেন নাকি কন? ও পরাণের তাল তো ভাই, শিল্পী কল্যাণী ঘোষ, গীতিকার ও সুরকার এম এন আক্তার। চলো গানটা শোনা যায়।

0: আমরা কিন্তু অপেক্ষা করতেছি এবং আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন অনেকে অপেক্ষা করতেছে যে আগামী সপ্তাহে কেমন যাবে আমাদের আবহাওয়াটা। তো আমাদের এই আবহাওয়া আমাদের সাথে পরামর্শ দেবেন, আমি আবারও বলি, মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আচ্ছা ভাই, এই যে এই সপ্তাহের কৃষি আবহাওয়ার একটু পূর্বাভাসটা হালকা পাতলা একটু দেন দেখিনি, আমরা সবাই শুনি নাকি?
1: শুনি।
2: এটা আমাদের আগস্ট মাস মোটামুটি শেষ পর্যায়ে, যেহেতু জুন জুলাই আমাদের বর্ষাকাল এবং আগস্ট সেপ্টেম্বরও বর্ষাকাল, চার মাস আমরা বর্ষাকালটা ধরি। আগস্ট মাস মোটামুটি 20 তারিখ শেষ, আমাদের আগস্ট মাসের শেষ পর্যায়ে, বর্ষাকালে মোটামুটি শেষ পর্যায়ে আছে। আর কৃষক ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর হলো, তারা অনেকে জানেন হতে পারে অনেকে জানেন না, যে উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যেটা আমরা বলি, প্রতিটা কৃষি ফল কৃষির জন্যই আমাদের এটা দরকার, সবজির জন্য দরকার, ধানের জন্য দরকার, আমাদের যত চাষাবাদ করি প্রত্যেকটা জিনিসের জন্য একটা উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দরকার লাগে, নির্দিষ্ট একটা সময়ের জন্য লাগে। এই আগস্ট মাসের শেষ যে আমরা সাত দিন, আজকে বললাম 20 থেকে 26 তারিখ পর্যন্ত আমরা 3 থেকে 5 ঘন্টা উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেতে পারি, আর বাকি যে সময়টা আমাদের সূর্যোদয় এবং সূর্যাস্ত বাদ দিলে অন্যান্য সময়টা মেঘলা থাকতে পারে, যেহেতু আমাদের বর্ষাকালের শেষ পর্যায়ে।
1: আবার যখন তখন ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ে ভাই,
2: আগস্ট মাস তো আমাদের প্রায় শেষ পর্যায়ে বর্ষাকাল। আর একটা জিনিস হলো, আমাদের এই সময় প্রথম 3-4 দিন মোটামুটি আমাদের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ওইসব জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে।
1: ভাই ওই যে একটু আমন ধান সম্পর্কে বলেন তো, এই সময় আমন ধানের কি করা লাগবে কি করা লাগবে না?
2: আমন ধান আমরা এই সময় যে ধানটা চাষ করি সেটা হলো আমন ধান, এখন বর্তমান পর্যায়ে হলো কুশি বা শাখা গজানো। শাখা গজানো বলতে আমরা বুঝি যে যতটুকু শাখা প্রসারিত হবে, যতগুলো শাখা উৎপন্ন হবে ধানের ফলন তত বেশি হবে। এটার জন্য কৃষকদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সঠিক বয়সে চারা অবশ্যই রোপণ করতে হবে, আর একটা হলো সুষম সার প্রয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে সময়ে, এবং সঠিক পরিমাণে পানি সেচ দিতে হবে। যেহেতু বর্ষাকাল আমাদের বৃষ্টি হলে পানি থাকবে, এবং পানি অবশ্যই যাতে 5 থেকে 7 সেন্টিমিটার বেশি না থাকে,
0: বের করে দেওয়া 5 থেকে 7 সেন্টিমিটার
2: পানি রাখতে হবে, এটাই হলো কুশি গজানোর বা শাখা গজানোর উপযুক্ত পানি।
1: আবার যদি কোনো কারণে বৃষ্টি না হয় তাহলে সেচও দেওয়া লাগবে,
2: তখন সেচ দিতে হবে, প্রয়োজন মতো সেচ দিতে হবে। আর একটা জিনিস, আমাদের আগাছা উৎপন্ন হবে এই সময়, পানি থাকলে আগাছা উৎপন্ন হতে পারে, এর জন্য চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে একবার কাটতে হবে, আবার 30 থেকে 35 দিনের মধ্যে আগাছা পরিষ্কার করে দিতে হবে। তারপরে আবার জিঙ্ক বা দস্তা ব্যবহার করতে হবে, এবং পোকামাকড় এবং রোগবালাই বর্ষাকালে একটু বেশি হয় যদি সেসাথে পরিবেশ, এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট অসুখের জন্য বা নির্দিষ্ট রোগের জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণে ওষুধ প্রয়োগ করতে হবে, এবং অবশ্যই কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে।
0: ঠিক
3: আছে। আচ্ছা ভাই জান, এই যে আগাম শীতকালীন শাক সবজি যদি আমরা লাগাই, এখন এগুলির কি ব্যবস্থা নেব?
2: এটার জন্য আলাদা একটা ব্যবস্থা নিতে হবে, সেটা হলো বীজতল আগে থেকে তৈরি করতে হবে, এবং একটা পলিথিনের ছাউনি দিতে হবে অবশ্যই জায়গাটার মধ্যে, এবং সেই ছাউনির উচ্চতা হবে মাঝের অংশে 75 সেন্টিমিটার, এবং উভয় পাশে হবে 60 সেন্টিমিটার, যাতে বাতাস চলাচল করতে পারে। এবং এই যদি ব্যবস্থা আমরা নিতে পারি, তো 20 থেকে 25 দিন পরেই আমরা সুস্থ চারা পাওয়া সম্ভব হবে, যেহেতু আমরা আগাম শীতকালীন সবজি চাষাবাদ করবো। এই জন্য এই পরামর্শটা আমাদের নিতে হবে, এবং এই যে ছাউনিটা তৈরি করতে হবে পলিথিন দিয়ে, মাঝখানে আমি যেটা বললাম 75 সেন্টিমিটার, এবং দুই পাশে হবে 60 সেন্টিমিটার।
1: ভাই মেমান ভাই, তা তুমি তো অনেক কথাই কইলা, কিন্তু উদ্যানের যে ফসল আছে এগুলো নিয়ে আমার একটু কাও শুনি।
2: আমাদের তো বর্ষাকাল এখনো পুরোপুরি শেষ হয় নাই, বাতাস থাকতে পারে কোনো এক সময়, যেমন সাগরে যে নিম্নচাপ তৈরি হয়, লঘুচাপ তৈরি হয়, তা বাতাস থাকলে আমাদের কলা গাছগুলো পড়ে যেতে পারে, সেজন্য খুঁটি দিতে হবে। আর পেঁপে গাছে এই সময় একটা মিলিবাগ পোকার আক্রমণ হতে পারে, যেহেতু আমাদের উদ্যান ফসল এটা, এই সময় নির্দিষ্ট পরিমাণ একটা ওষুধ ফেনিত্রোত্রিয়ন একটা ওষুধ আসে, সেটা প্রয়োগ করতে হবে। আর একটা হলো, আমাদের আবহাওয়া যদি অনুকূল অবস্থায় থাকে, কলা গাছে সিগাটুকা রোগের একটা আক্রমণ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা পরিমাণে ওষুধ আমাদের কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসারে প্রয়োগ করতে
1: হবে।
3: আচ্ছা ভাই জান, আর একখান কথা জিজ্ঞেস করি, এই যে আমরা যে গবাদি পশু পালন করি, এগো বিষয়ে আমরা কি ধরনের ব্যবস্থা নিব? কোন দিকে
2: গবাদি পশুর ক্ষেত্রে আগেই বর্ষাকাল থাকার কারণে আমাদের স্বেচ্ছাতে পরিবেশটা রাখা যাবে না, সবসময় গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং কৃমিনাশক ওষুধ অবশ্যই দিতে হবে, আর শুষ্ক খাবার খাওয়াতে হবে, আর যেখানে মাঠে সাধারণত পানি থাকে সেই মাঠে গরুকে খাবার দেওয়া যাবে না,
1: আর ঘরে যাতে আলো বাতাস ঢোকে
2: সেই ব্যবস্থাটা রাখতে হবে, এবং উঁচু জায়গায় ঘর তৈরি করতে হবে গোয়ালঘরটা, যাতে পানি না ঢুকতে পারে।
1: আচ্ছা, হাঁস মুরগির ব্যাপারে বললেন তো ভাই,
2: হাঁস মুরগির এই সময় একটা কমন রোগ হয়ে থাকে, সেটা হলো রানীক্ষেত রোগ। এই রোগটা হলে অবশ্যই টেট্রাসাইক্লিন নামে একটা পাউডার পাওয়া যায়, সেটাকে খাওয়াতে হবে। তবে অবশ্যই সেটা ভাতের সাথে খাওয়াতে হবে, আলাদাভাবে কোনো কিছুর সাথে খাওয়ানো যাবে না, ভাতের সাথে খাওয়াতে
1: হবে। মাখি দেওয়া লাগবে ভাতের সাথে, তাই না? মেমন ভাই, এই যে মাছের কথা একটু কন।
2: মাছ হলো এই সময় বর্ষাকালে পানি আমাদের যথেষ্ট পরিষ্কার থাকবে, তবে 15 দিন পর পর আমাদের অবশ্যই পরীক্ষা করতে হবে যে মাছের বৃদ্ধির হার এবং রোগবালাই হচ্ছে কিনা। 15 দিন পর পর আমাদের পরীক্ষা করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ খাবার নির্দিষ্ট উপাদানের সাথে শতকরা হার বজায় রেখে খাবার প্রয়োগ করতে হবে নির্দিষ্ট জায়গায় জায়গায়। আর হলো বিভিন্ন প্রকার সার আমাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় প্রয়োগ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো বা পরিমাণ মতো আমাদের ভালো মানের খাবার সবসময় ভালোভাবে প্রয়োগ করতে
1: হবে।
2: একটা জিনিস হলো যে আমি যে তত্ত্বগুলো প্রদান করলাম সেটা আমাদের বাংলাদেশ কৃষি আবহাওয়া তত্ত্ব সেবা, যেটাকে সংক্ষেপে বলে বামিস, ওইখানে প্রতিটা জেলা প্রতিটা বিভাগ অনুসারে প্রতি 5 দিনে পূর্বাভাস দেওয়া থাকে এবং সেই পূর্বাভাস অনুসারে কি কি পদক্ষেপ নিতে হবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে সেখানে দেওয়া থাকে। আমি সবাইকে অনুরোধ করব ইন্টারনেট ইউজ করে সেটা ভালোভাবে দেখার জন্য।
1: ঠিকানাটা কয়ে দেন ভাই।
2: বাংলাদেশ বা কৃষি আবহাওয়া তত্ত্ব সেবা, সংক্ষেপে বলে বামিস, BAMIS লেখলেই চলে যাবে।
0: ইসলাম সাহেব, আপনার পরামর্শ আমরা এবং আমাদের সাথে যারা আছে সবাই এটা মেনে চলবো এবং জানবো। আচ্ছা, একটা জিনিস তোমার খেয়াল করিছো যে দেখো যে আমরা যদি আমাদের নিরাপদ খাবার উৎপাদন না করি, আমরা যদি সচেতন না হই, তাহলে ক্ষতিকার
1: ক্ষতি হয়।
0: ঘটনা হলো আমি মনে করলাম যে থাক আমি এগুলো করবো না, তাহলে এই যে আমি অন্যায় করলাম তাতে কি শুধু অন্যের উপরে যাবি?
1: না,
0: এক সময় তো আমার নিজের উপরে যাতে পারে, আমার পরিবারের উপরে
1: যাতে পারে, মানে কি যাবি?
0: অতএব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এডিস মশার নিধনের চিন্তা করেন। এই জন্য আমি নিজে ভালো থাকবো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাতে এই সমাজ ভালো থাকবে, তাই না? এই প্রতিজ্ঞা নিয়ে চলো আজকের মতো যাওয়া যাক। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো আজকের মতো উঠা যাক।
1: হ্যাঁ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দরবারের আয়োজন। নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো থাকার শুভকামনা রয়েছে আমাদের। আমরা চাই যে সবাই খুব ভালো থাকবেন, কারণ আপনারা কিন্তু অতন্দ্র হয়ে থাকেন বলেই আমরা খুব সুখ নিদ্রায় যাই। ভাদ্রের এই চমৎকার সময়ে আমাদের আজকের দরবারে রয়েছে আয়োজন, মিঠো সুর শোনাব পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানটি জানাব বলো।
1: আজ প্রথমেই যে গানটি শুনবেন, নোলুক পড়া নাকে কন্যা ঝলক দিয়া যায়। গানের শিল্পী মোহাম্মদ মনির হোসেন আর গান লিখেছেন মোল্লা আলিম, সুর করেছেন আব্দুল্লাহ খান।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দুর্বারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারের গানের শিল্পী পুলক অধিকারী। গানের কথাগুলো সাজিয়েছেন আয়েত হোসেন উজ্জ্বল আর সুর দিয়েছেন মোহাম্মদ গোলাম সরোয়ার।

আপনারা পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর শুনছেন। এবার গানের শিল্পী শাহনাজ বেলি, গীতিকার সৌম শামসুল আলম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: এই গানটি দিয়ে শেষ হয়ে গেল দুর্বারে আজকের পল্লী গানের অনুষ্ঠান মিঠো সুর।
1: দুর্গার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়াই কারাব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সুরাল কাসাস আয়াত 24। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। লিডসে প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই উইকেটে 119 রান করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে 171 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ আগামীকাল অস্ট্রেলিয়ায় শুরু হবে। হোবার্ট হারিকেন্স একাডেমি ভিক্টোরিয়া সিএ একাদশের মুখোমুখি হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। আগামী শনিবার বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2:30টায় খেলা শুরু হবে। 10 দিনব্যাপী এই টুর্নামেন্টে 9টি দল অংশ নেবে। আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আগামী রোববার কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দল এবং বাংলাদেশ এ দলের মধ্যে প্রথম 4 দিনের ম্যাচ আগামী রোববার প্রিটোরিয়ায় শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ম্যাচটি 30 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত পচিমস্ট্রুমে অনুষ্ঠিত হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। 6 সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম একদিনের, 9 সেপ্টেম্বর কিম্বার্লিতে দ্বিতীয় এবং 12 সেপ্টেম্বর পচিমস্ট্রুমে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা হওয়ায় এই সফরটি বাংলাদেশ এ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 4,500 বেশি ইউনিয়নে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় আসর খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। আগামী মাসের 4-13 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়ান কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি দল তাদের অনুশীলন শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়েরা স্থান পেয়েছেন। দলে 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার এবং 7 জন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। চলতি মাসের 28 তারিখে সংযুক্ত আরব আমিরাতের নারী এশিয়ান কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে 2টি গ্রুপে 8টি দেশ অংশগ্রহণ করবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30টায় খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে

দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া গ্রুপে এ তে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সি তে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। আজ অনুষ্ঠানে থাকছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। এতে আজ শোনাব বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান। তো চলুন শোনা যাক
2: বাংলাদেশ বেতার রংপুর।

0: শুরু হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অনুষ্ঠান সুখী জীবন, পরিচালনা করছেন নাসরিন সুলতানা।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? তারপরে আপনাদের দিনকাল ভালো যাচ্ছে? শরীর স্বাস্থ্য সবার ভালো আছে?
2: দিনকাল তো জমশের আলী ভালো যায়, মানে ওই তো দোষের ছাত্র টাত্র কাকু মানে না। কি রে জমশের আলী, খবর
1: এখন জমশের ভাই মানে তো ভেজালে জড়িয়ে যায়, তো এই ভেজাল যেন না হয় সেজন্য তো নিজেকে সচেতন থাকতে হবে, তাই না? এবং আমাদের প্রতিটি মানুষেরই নিজের স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখতে হবে। এবং এই স্বাস্থ্য কিন্তু শুধু শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্যও বটে। মানসিক স্বাস্থ্যও যেন ভালো থাকে, অর্থাৎ মন মেজাজ যেন ভালো থাকে, সেই জন্য খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। বিভিন্ন ভেজালে জড়ালে তো মন মানসিকতা ভালো থাকবে না, এবং যখন একজন মানুষের মন মানসিকতা ভালো থাকে না, সেটা কিন্তু সংসারের উপরও প্রভাব ফেলে, তাই না?
3: আমি বুঝতেছি
1: কেন দাঁতে কি হয়েছে, সে চিল্লা চিল্লি করে, সেই সাথে দাঁতের কি সম্পর্ক আর আপনার কালো
3: হওয়ার?
2: মনে হয় যে ছাত্র বা কবিতা লেখা শিখতেছে। একালে মর্জিনার দাঁত আমার হাত, কিন্তু হাতের ব্যবহারটা আমি করতে পারি না, একটু আমার জেন্টিলিটি
3: হ্যাঁ।
1: জমশের ভাই যেটা বোঝাতে চাচ্ছে সেটার সারমর্ম তাহলে এই হলো যে মর্জিনা আপা খুব চিল্লা চিল্লি করে, সেটা কি আপনি বলছেন যে দাঁত চিপে কথা বলে? এই দাঁত চিপে কথা বলা গুলো আপনার ভালো লাগে না? মর্জিনা আপা কেন এরকম করেন? মানসিক রোগ না, মানসিক রোগ। মর্জিনা আপা কেন এরকম ব্যবহার করেন আপনি, এটা তো ঠিক না।
4: আপা, সংসারে কামাই রোজগার না থাকলে এটা তো হইবেই, তিন বেলা পেট তো আর মানে না, বেটা আছে তিনটা বাড়ি তেলাও, খাওয়াই আমরা পাঁচজন, তা আই রোজগার আছে? জমশের ভাই কি কামাই রোজগার করে বাজারের ব্যাগ ধরিয়া আইসে, সংসারটা চলে কেমন করে?
1: এটা এটা ঠিক কথা, এটা ঠিক কথা।
4: মর্জিনার রোজগার দিয়া কয়দিন চলে আপা কন?
1: এবং ওই যে প্রবাদটি দীর্ঘদিন থেকে আছে, যখন অভাব এসে দুয়ারে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়, কথাটা কিন্তু এমনি এমনি হয়নি জমশের ভাই। এক সময় দেখেন আপনারা যখন নিজেরা পছন্দ করলেন, বিয়ে করলেন, সংসারটা কত মধুর ছিল, ধীরে ধীরে সংসারে তিক্ততা শুরু হলো, কারণ সংসারের সদস্য সংখ্যা বেড়ে গেল। আপনাদের আমরা এত বললাম, তারপরেও আপনাদের চার চারটি সন্তান, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলেন না, পরিবারটা বড় হয়ে গেল। এখন পরিবারে এই ধরনের অশান্তিগুলো তো হবেই, সেখানে আবার আপনি যদি আয় রোজগার সঠিকভাবে না করেন, তাহলে কিভাবে সংসার চালাবেন, কিভাবে কিছু সঞ্চয় করবেন, কিভাবে সন্তানদের মানুষ করবেন? এই যে আমরা কিছুদিন আগে একটি উঠান বৈঠক করেছিলাম, সেই উঠান বৈঠকে কিন্তু আমরা আমাদের অনেক শ্রোতাদের পেয়েছিলাম, এবং তাদের ভিতর থেকে কিশোরীরা, নবদম্পতি ছিল অনেকেই, তারা অনেকেই বিভিন্ন সমস্যার সমাধান জেনে নিয়েছেন, কারণ আমাদের সাথে একজন কনসালটেন্ট ছিলেন, চিকিৎসক ছিলেন, তারা তাদের সমস্যার সমাধানগুলো দিয়েছেন। তো আজ আমি আপনাদের সেই উঠান বৈঠকের কিছু অংশ শোনাই, তাহলে নিজেরাও কিছুটা বুঝতে পারবেন যে কি ধরনের সমস্যা কিশোর কিশোরীদের হতে পারে, কি ধরনের সমস্যা নবদম্পতিরা পড়ছে, এবং সেগুলো সমাধান কি। চলুন তাহলে শোনা
4: শুনি শুনি।
5: কিছু কিছু মেয়েদের মাসিক হওয়ার অনেক টাইম পেরিয়ে গেছে, তবু কিন্তু এই মাসিক হচ্ছে না। আবার হচ্ছে ধরেন মাসিক হওয়ার দুই দিন এখনো বাকি আছে, এর মাঝে আবার হচ্ছে প্যান্ট ব্যথা করে, আবার হচ্ছে বমি ভাব হয়, আর সাদা চাপ, এটা কিন্তু হচ্ছে একটা মেয়েদের অনেকটা ঘাটতি হয়। আমরা কিভাবে সহযোগিতা পাবো বা কোথায় গেলে জানতে পারবো?
6: এটা আমরা দেখেছি প্রায় শতকরা দশ ভাগ ক্ষেত্রে কিশোরীদের এই মাসিকের সময় কিংবা মাসিকের অব্যবহিত কয়েকদিন আগে এই ব্যথাটা শুরু হয়। এক সময় অটোমেটিক এটা ভালো হয়ে যাবে। আর সাধারণভাবে যে মাসিকের সময় হলে যখন ব্যথা হয় তখন প্যারাসিটামল বা আইব্রুপ্রোফেন জাতীয় ঔষধ, যেটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সাপ্লাই আছে, সেই বড়িটা তিন দিন খেলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে, আমাদের যাতে এই মাসিকের সময় কিশোরীরা যাতে স্যানিটারি প্যাড ব্যবহার করে, সেক্ষেত্রে যেন তার বাবা মা হেল্প করে, সহযোগিতা করে। বাবা মা হবে কিশোর কিশোরীর প্রথম বন্ধু, শিশুর থেকে যখন সে কিশোরী হয়ে যাচ্ছে তখনই তো মাসিক শুরু হয়ে যায়। শুরুর দিকে এই চার পাঁচ বছর, সাধারণত এই মাসিক কারো কারো দুই এক মাস পরে হতেও পারে, এটা স্বাভাবিক। এখানে আমাদের পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নাই বা কিশোরীরা দুশ্চিন্তার কোনো কারণ নাই। স্ত্রী হরমোন দুইটা, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, একসময় যখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে শরীরে তখন সাইকেল গুলো আপনার ঠিক হয়ে যাবে। সাত দিনের বেশি যদি হয় তাহলে অবশ্যই আমি পরামর্শ নেব। সে পরামর্শটার প্রথম কেন্দ্র হলো ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রেও, যেখানে একজন মহিলা FWV আছেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা, তাকে এই বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া আছে যে এই বিষয়গুলো হলে আপনাদেরকে কি সেবা দিবে এবং কিভাবে আপনাদেরকে ঔষধ দিবেন, সব বলা আছে, আপনারা কিছু যাবেন।
5: আমার বিবাহের 3 বছর হইতেছে, এখন আমি মানে বাচ্চা নিতে গেলে আমার কি পরামর্শ দরকার এবং আমি কোথায় গেলে সেটা পাবো, আর আমি যদি আরো 2 বছর মানে বাচ্চা না নিতে চাই তাহলে কি করতে হবে, কি রকম পরামর্শ নিতে হবে, এই সম্পর্কে আমার প্রশ্ন।
6: বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত কিনা এটা যাচাই করে আমি বাচ্চাটা নেব, এটা আপনার যাচাই করে নেবেন। দ্বিতীয় যে কথাটা সেটা হলো, আমি যদি সন্তান দেরিতে নিতে চাই, যাদের একটিও সন্তান নাই কিন্তু সন্তান দেরিতে নিতে চান, আপনারা স্বামী স্ত্রী মনে করে ঠিক করছেন যে আমি আমার পরিকল্পিত পরিবার আমি আরো 3 বছর বা 2 বছর বাচ্চা নেব না, তাদের জন্য 3টা পদ্ধতি আমাদের ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট। একটা হলো কন্ডম, যেটা পুরুষেরা ব্যবহার করে। 2 নম্বর হলো খাবার বড়ি। 3 নম্বর হলো এই যে হাতের মধ্যে কাঠির মতো দিয়ে দেয় 2টা কাঠি বা 1টা কাঠির, নাম হলো ইমপ্লান্ট। এই 3টা পদ্ধতি আপনার উপযুক্ত।
7: আমার বিয়ে 2 বছর হয়, আমি বাচ্চা নিতে চাই কিন্তু আমার 3 মাস পর্যন্ত বন্ধ হয়ে থাকে, আবার খুলে যায়।
6: গর্ভের উপযুক্ত সময় কোনটা, সন্তান নেওয়ার উপযুক্ত সময় কোনটা, 20 বছরের আগে নয়, 35-এর পরে নয়, এটা 1 নম্বর কথা। তার মানে আপনি এখনো সন্তান নেওয়ার উপযুক্ত সময়ে পৌঁছান নাই। এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি 2 বছর আরো অপেক্ষা করবেন, 20 বছর বয়স পর্যন্ত। দ্বিতীয় যে পরামর্শ, আপনি মাসিক আপনার অনিয়মিত, সেক্ষেত্রে আপনি আমাদের পরামর্শ নিতে পারেন। প্রথম পরামর্শ হলো ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রের FWV পরিবার কল্যাণ পরিদর্শিকা একজন নারী মানুষ, উনি আপনার ইন ডিটেলস পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। এখানে যদি না হয়, প্রত্যেক জেলাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটা সেন্টার আছে, আপনি গেলে ওখানে একজন গাইনি ডাক্তার আছেন, তার কাছে আপনারা পরামর্শ নিতে পারবেন এই অনিয়মিত মাসিকটার চিকিৎসা হিসেবে। তবে সন্তান নেওয়ার ক্ষেত্রে পরামর্শ হলো 20-এর আগে নয়, 35-এর পরেও নয়, তাই আপনাকে 2টা বছর সন্তান নেওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে হবে। আর আপনাকে দেখে যেটা মনে হচ্ছে আমার, আপনার ওজনের সাথে আপনার শরীরের পুষ্টিগত অবস্থাটাও ঠিক নাই।
8: আমাদের সমাজে থ্যালাসেমিয়া, যেটা সম্পর্কে আমরা অনেকেই বিস্তারিতভাবে জানি না, আসলে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়ার লক্ষণ কি কি, এবং থ্যালাসেমিয়ার বাহক কাকে বলে, এবং থ্যালাসেমিয়া থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি?
6: আমাদের থ্যালাসেমিয়া রোগটার নাম হলো হিমোগ্লোবিন ই ডিজিজ। এই হিমোগ্লোবিন ই ডিজিজটা 2 ধরনের, একটা হলো ই ট্রেট বলা হয়, রোগ নয় বাট রোগের কিছু উপাদান আছে আপনার শরীরে, আর একটা হলো হিমোগ্লোবিন ই ডিজিজ, যার থ্যালাসেমিয়া হয়ে গেছে। যাদের ই ট্রেট থাকে তাদের ই ট্রেটের সাথে বিয়ে হওয়া যাবে না, যদি ই ট্রেট ই ট্রেটে বিয়ে হয় তাহলে 50% সন্তান ই ডিজিজের টার্ন হতে পারে। ই ডিজিজটার নামই হলো থ্যালাসেমিয়া, আর ই ট্রেটটা হলো আপনি যেটা বলেছেন, আপনার কথায় বাহক বলা যায়। তাহলে আমরা এই টেস্টটা করব, টেস্টের নাম হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই টেস্টটা করলে তার ই ডিজিজ আছে কিনা বা ই ট্রেট আছে কিনা জানা যাবে। তাহলে আমরা ই ডিজিজের সাথে ই ট্রেটের বিয়ে দেব না, আবার ই ট্রেট এই ট্রেটের বিয়ে দেব না, বা যাতে বিয়ে না হয় এটা চিন্তা করব। কারণ ই ডিজিজের সাথে ই ট্রেট বিয়ে দিলেও সমস্যা, ই ট্রেট বিয়ে হলেও সমস্যা, ই ডিজিজ এই ডিজিজ বিয়ে হলেও সমস্যা। থ্যালাসেমিয়া একটা সমস্যা, এটা শুধু পরিবারের সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা। তাকে মাঝে মধ্যে রক্ত দিতে হয়, তাদের একটা থ্যালাসেমিয়াতে একটা সারা জীবন সে কষ্টে ভোগে, অনেক সময় অকাল মৃত্যুও হয়ে যায়। সেজন্য আমরা থ্যালাসেমিয়াকে যাতে না হয় সেজন্য আমাদের সন্তানদের, এখন তো আমরা অনেক আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমরা এই বিষয়গুলো জানতে পারি, আমরা যদি একটা টেস্ট করি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এবং এই টেস্টের রেজাল্ট অনুপাতে আমরা জানতে পারবো সে ই ট্রেটে আক্রান্ত না ই ডিজিজে আক্রান্ত। জানলে আমার সুবিধা হলো যে আমি ই ট্রেট থাকলে ই ট্রেট বা ই ডিজিজের সাথে বিয়ে দেব না।
1: হ্যাঁ, এবং খুব ভালো লাগলো এটি শুনতে। আর আমাদের দেশের হচ্ছে কিশোরীরা, নবদম্পতিরা, তারা যে এখন এত সচেতন, এটি আমাদের একটি ভালো লাগার বিষয়। এবং আমরা আমাদের এই যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক যে অনুষ্ঠান প্রচার করছি নিয়মিত, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক শ্রোতা বন্ধুরা উপকৃত হচ্ছে, তারই ফলশ্রুতিতে কিন্তু এই উঠান বৈঠক, এবং উঠান বৈঠকে এই যে তাদের আলাপচারিতা, তাদের প্রশ্ন করা, তাদের সমস্যার কথা খোলাখুলি বলা এবং সমাধান নেওয়া, এটি কিন্তু একটি আমরা বলবো যে সফলতা আমাদের অনুষ্ঠানের এবং আমাদের প্রাপ্তি। চলুন আজ সবাই মিলে একটা গান শুনি।

0: বাহ, চমৎকার। খুব ভালো লাগলো গানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।
1: সুখী জীবন পরিচালনা করলেন নাসরিন সুলতানা। আসরে অংশগ্রহণ করলেন মোল্লা মোসাদ্দেক হোসেন, নাসরিন আক্তার, নজরুল ইসলাম ও রাবেয়া আক্তার মনি। পরিবেশনা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি উপসেল, বাংলাদেশ বেতার, রংপুর।
2: বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে চিঠি লিখুন। আমাদের ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com।
3: বজলা
4: যে দাদা,
3: তোর কি আর কোন কাম নাই রে?
4: মেলা কাম দাদা,
3: কামে তো যাস না, সারাদিন দেখি বউয়ের আসরের নিচে
4: নিচে কই।
3: আবার কথা
4: না, হের শরীর
3: শরীর বাধা থাকবো কেমনে? একটার পর একটা হোয়াইটে থাকলে
4: আমি তো কিছু
3: জানোস না। কোলের দার বয়স তো মাত্র 6 মাস, কিছু বুঝি না ভাবছ
4: না? মানে ওই স্বাস্থ্য আফায়
5: বজল ভাই,
4: এই যে আমি কিছু কই নাই দাদা, স্বাস্থ্য আফায় নিজেই আইছি।
3: আসেন আসেন।
5: হ্যাঁ আইছি তো। জরি কই?
4: ওই তো জরি, জরিমণি এইদিকে একটু আসো তো সোনা।
3: বেলা যা জরিমণি, আসো তো সোনা। এই ফ্যামিলিতে এইরকম বেলা যা পড়া জন্মাইলো কেমনে বুঝি না?
5: ও হোনার উড়ে বইতা কোনো লাভ নাই, যা হনের হইয়া গেছে। হইয়া গেছে বললে তো আর হবে না। আপনারে বলছিলাম দুধ সইয়া খান পদ্ধতি নেন, শুনলেন না তো কথা?
4: আই দিলুম
3: ছাগল কোন হানের, আইস পদ্ধতি নিলে কি কাম হইব?
5: হয় ঠিকই তো।
6: আফা গো, আমি তারে বারবার কইছিলাম যে ব্যবস্থা এখন লও, শুনে না কারো কথা।
5: আপনি জানেন না বজলা ভাই, শেষ সন্তানের জন্ম আর পরের বার গর্ভধারণের মাঝখানে কমপক্ষে 2 বছরের যদি ব্যবধান না থাকে, তাহলে বাচ্চা ও মা দুজনেরই স্বাস্থ্যের ঝুঁকি থাকে, এই মরণেরও ভয় থাকে। তাছাড়া নতুন সন্তান আসনের পর মা তো আগে সন্তানের বুকে দু সারাইয়া দিতে বাধ্য হয়। তুমি জানো না জরি?
6: আমার জানি আর কি হইব, সব তো হ্যাঁ জানে।
5: তুমি যাই না কি হইব মানে? এখন দুই ডারে সামাল দিতে তোমার কত কষ্ট হইব একবার ভাইব্বা দেখো।
2: বন্ধুরা, স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুস্থ জীবন দিবে, তাই স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ডেঙ্গু প্রতিরোধ করুন। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর এবং চারপাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দিনে কিংবা রাতে যখনই ঘুমাবেন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। মনে রাখবেন এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সময়ের সাথে চলতে চলতে চলে এলাম সময়ের প্রান্তে। এবারে বলতে চাই আজকের শেষের কথাগুলো। আজ অনুষ্ঠান গ্রন্থনায় এবং উপস্থাপনায় জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
1: সাহিদা মঞ্জুরি। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান সহ অন্যান্য সংসদ সদস্য। তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী, বললেন দেশের ঝুঁকিপূর্ণ স্থানে শনিবার থেকে প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হল নৌযান শুমারি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত 15। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয়কের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন 255টি। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল 5টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি জানান, দ্রুতই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
3: তদনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে।
2: নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্য সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। মহাখালী DOHS এর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,
4: ওনাকে আমি আমার পক্ষ থেকে, LDP-র পক্ষ থেকে, 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
2: নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
5: আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট, আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা।
2: অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
6: বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছি, এটা গণতন্ত্র একটা ধাপে গিয়ে গেলাম। আমরা যে গণতন্ত্রের জন্য লড়েছি সবাই মিলে, প্রাণ দিয়েছে মানুষ, ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা।
2: এর আগে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার দুপুর 2টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে চীন পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় চীনা দূতাবাস আজ বিকেলে এক বিবৃতিতে একথা জানায়। এতে বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। নতুন পথ পরিক্রমায় যৌথভাবে চীন বাংলাদেশ অভিন্ন অংশীদারিত্ব গড়ে গড়ে তোলার আগ্রহের কথাও জানায় চীন। রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয়ের বাইরে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সৌহার্দ্য ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি আজ রাষ্ট্রপতি নির্বাচনের পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এই গুরুত্ব আরোপ করেন। মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেন, গত ১৭ বছর ধরে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এই ধারণাও মানুষের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ভোটদান, ফলাফল মেনে নেওয়া এবং বিজয়ী ও পরাজিত প্রার্থীর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক সংস্কৃতি আবার ফিরে আসতে শুরু করেছে। গণতন্ত্রকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কাঙ্ক্ষিত পথ তৈরি করা সম্ভব হবে না। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাঁদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক এক চাকরি মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ শক্তি তৈরি করাই যথেষ্ট নয়, নতুন চাকরি সৃষ্টি এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ করাও সমান গুরুত্বপূর্ণ। এর মূল ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর উপর নির্ভর করে। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূল চিত্র অনুধাবন করতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তিগত জ্ঞান এনে বাংলাদেশের জনশক্তিকে পোশাক শিল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাক টু ব্যাক এলসি ও ব্যাংক ঋণ সহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমেই আজকের পোশাক খাতের বড় ভিত্তি তৈরি হয়। একজন রাষ্ট্রনায়কের সঠিক নীতিগত সহায়তার সুফল পুরো অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব ফেলে। কলেরা প্রতিরোধে দেশের আগামী শনিবার থেকে শুরু হচ্ছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকত হোসেন আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: কলেরা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তীব্র সংক্রামক রোগ। এর প্রধান লক্ষণ হল প্রচণ্ড ডায়রিয়া ও দ্রুত শরীর থেকে পানি লবণ বেরিয়ে যাওয়া। সময় মতো চিকিৎসা না হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। দেশে বছরে প্রতি হাজারে প্রায় 2 জন কলেরায় আক্রান্ত হন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে প্রায় 6,65,00,000 মানুষ। ঝুঁকি কমাতে সারা দেশে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। নানা উদ্যোগে দেশে কলেরা নিয়ন্ত্রণ রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
7: বিভিন্ন ভাবে আমরা কিন্তু পর্যুদস্ত, তবে ইনশাআল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে।
2: এ সময় ঝুঁকি বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কামরাঙ্গিচর ও কদমতলি এলাকাকেও টিকাদানের আওতায় আনা হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
8: টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব।
2: শুধু রাজধানী নয়, প্রান্তিক পর্যায়েও টিকাদান নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত।
9: সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একসাথে কাজ করে সবাই মিলে আমরা আগের মতোই এই কর্মসূচিকে সফল করতে পারব।
2: দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় চলবে এই টিকাদান কর্মসূচি। আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে প্রথম ডোজ। এরপর 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এবং মাত্রাতিরিক্ত কীটনাশক বা পেস্টিসাইডের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে এক সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের ক্যান্সার সহ নানা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ও শারীরিক জটিলতা বাড়ছে। এক্ষেত্রে প্রাকৃতিক ও জৈব সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মাটি, পরিবেশ, পানি ও মাছ নিরাপদ থাকবে। মাংস উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, গবেষণার পরিধি ও কার্যক্রম আরও সম্প্রসারিত করতে পারলে ভবিষ্যতে বিলিয়ন ডলারের মাংস এবং মাংসজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হয়েছে নৌযান শুমারি। সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করে তৈরি করা হবে একটি সমন্বিত ডেটাবেজ। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর যৌথ উদ্যোগে পরিচালিত এই শুমারি চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 43,07,78,000 টাকা। শুমারির উদ্দেশ্য ও এর সুফল সম্পর্কে শুনুন প্রতিবেদনে।
10: দেশের নদী, উপকূল ও সমুদ্রপথে প্রতিদিন চলাচল করছে অসংখ্য নৌযান, কিন্তু এসব নৌযানের পূর্ণাঙ্গ ও হালনাগাদ তথ্য ভাণ্ডার নেই। সেই ঘাটতি পূরণেই প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ নেভাল আর্কিটেক্ট এবং এই প্রকল্পের পরিচালক কমান্ডার সাইফুল আহমদ,
11: প্রকল্পের নাম হল কি, নৌযানের ডাটাবেস তৈরি এবং নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রকল্পের আন্ডারে বাংলাদেশের সকল সমুদ্রগামী, উপকূলীয় বা অভ্যন্তরীণ জলসীমায় যত নৌযান চলাচল করে সব নৌযানের তথ্য নেওয়া হবে। এই তথ্যগুলো কিরকম হতে পারে, নৌযানের পরিচিতি, মালিকের পরিচিতি, চালকের পরিচিতি, তারা কোথায় চালায়, কি ধরনের সমস্যা ফেস করে, তারা উদ্ধারকারী সমস্যা বলে করে, এই জাতীয় সবকিছু।
10: কমান্ডার সাইফুল আহমদ জানান, এর মাধ্যমে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরো স্বচ্ছ ও নিরাপদ হবে, শৃঙ্খলা আসবে এখাতের রাজস্ব ব্যবস্থাপনাতেও।
11: এই তথ্যগুলো দিয়ে আমরা কি করবো, ভবিষ্যতে তাদের নিরাপদ, স্বাস্থ্য বা পরিবেশ বান্ধব যে একটা নৌ যোগাযোগ ব্যবস্থা, আমাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্য এটা সবকিছুর মধ্যে, কিন্তু একটা সুব্যবস্থা অথবা আমরা বলতে পারি যে নিরাপদ কতটুকু, এটা নিয়ে আমাদের সন্দেহান আছে অনেক জায়গায়। এই জিনিসটাকে আমরা নিশ্চিত করার জন্য নৌ যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব করব, এই লক্ষ্যে আমি ডাটাগুলো আমরা কাজ করব। এই ডাটাগুলো পেয়ে আমরা নীতিমালা প্রণয়ন করব, যে নীতিমালাটা আছে সেটা সংশোধন করতে হইতে পারে, সংশোধন করব এবং পরবর্তীতে সরকার এটা থেকে বিভিন্ন রাজস্ব আদায় করতে পারবে। যেমন ঠিক গাড়িগুলো আমাদের ফিটনেস নেয়, রেজিস্ট্রেশন করে, তো নৌযানেও তো এগুলো করতে হবে, এগুলো যদি করে তাহলে সরকার কিন্তু একটা বড় অঙ্কের রাজস্ব পাবে।
10: এই নৌযান শুমারি এ খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই নৌযান মালিক, চালক ও শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে শুমারিতে সহযোগিতার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি শিউলী রানীবালা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শেষ কর্মদিবস উপলক্ষে আজ সকালে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর গত 24 জুলাই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বিকেলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ 20 আগস্ট মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বাক্ষর রাখা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী। 1971 সালের এই দিনে পাকিস্তানি বিমান ঘাঁটি থেকে একটি যুদ্ধ বিমান ছিনতাই করে মাতৃভূমির স্বাধীনতার উদ্দেশ্যে উড়াল দিতে গিয়ে শহীদ হন তিনি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্বগাথা ও জীবন সংগ্রাম নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
13: 1941 সালের 29 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। পড়াশোনা শেষে 1963 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট অফিসার হিসাবে যোগ দেন, কিন্তু 1971 সালে মার্চে পাকিস্তান বাহিনীর বর্বরোচিত হামলা তার ভেতরের দেশপ্রেমকে জাগিয়ে তোলে। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি করাচির মাসুর বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি, ছুটি নিয়ে দেশে এসে প্রাথমিক প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের বিমান যুদ্ধ শেখানোর উদ্দেশ্যে পাকিস্তান বিমান ঘাঁটি থেকে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ছিনতাইয়ের এক অসম সাহসী পরিকল্পনা করেন। 20 আগস্ট 1971, প্রশিক্ষণ পাইলট চলাকালে তরুণ পাকিস্তানি পাইলট মিনহাজ রশিদের থেকে T-33 প্রশিক্ষণ বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন মতিউর রহমান। শুরু হয় ককপিটের ভিতরে এক শ্বাসরুদ্ধকর মল্লযুদ্ধ। লক্ষ্য ছিল বিমানটি ভারতে নিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া, কিন্তু ককপিটে তীব্র ধস্তাধস্তি ও বিমানটি অতিরিক্ত নিচু দিয়ে ওড়ার কারণে সীমান্ত থেকে মাত্র 35 কিলোমিটার দূরে সিন্ধুর তাট্টা এলাকায় এটি বিধ্বস্ত হয়। শাহাদাত বরণ করেন মতিউর রহমান। তার এই অসীম আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। 2006 সালে 35 বছর পর তার দেহাবশেষ পাকিস্তান থেকে এনে পুনরায় পূর্ণ সামরিক মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। এই জাতি তাকে আজীবন স্মরণ করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
12: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের প্রতিনিধি দলের পরপর কয়েকটি সফল ঢাকা সফর, শতকোটি ডলার বিনিয়োগের রূপরেখা এবং নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব এক ইতিবাচক মোড় নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনায় অবশ্যই সমানভাবে গুরুত্ব পেতে হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
14: 90 দশকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি শুরু করে। এ সময় দেশটি বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত হয়। পরবর্তীতে নিটওয়্যার ও টেক্সটাইল পণ্য যুক্ত হয় এই তালিকায়। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন, গম, লোহা, স্ক্র্যাপ মেটাল ও জ্বালানি আমদানি করে আসছে। সাম্প্রতিক সময়ে এই সম্পর্কে যুক্ত হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ 25 থেকে 50টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করে বাংলাদেশ সরকারের সঙ্গে সিরিজ বৈঠক সম্পন্ন করেছে। বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি, সিভিল এভিয়েশন এবং ফাইন্যান্স খাতে মার্কিন বিনিয়োগ ত্বরান্বিত করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন,
15: অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
14: যুক্তরাষ্ট্র বাংলাদেশ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের মাধ্যমে একে অপরের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশের সুযোগ নিশ্চিত করছে। এতে মার্কিন তুলার কাঁচামাল ব্যবহারে তৈরি বাংলাদেশি তৈরি পোশাক বিশেষ শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির পথ সহজ হয়েছে। তাছাড়া চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন শক্তি ও জ্বালানি পণ্য এবং $3.5 বিলিয়ন গম, সয়াবিন, ভুট্টার মতো কৃষি পণ্য ক্রয়ের অঙ্গীকার করেছে। এছাড়া বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এই চুক্তিতে বাংলাদেশের উপর অতিরিক্ত 19% শুল্কারোপের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের।
16: আরো ভালোভাবে দেখা আমাদের কোন বিকল্প আছে কিনা, যেখানে আমরা আরো সস্তায় আনতে পারি বা আমরা কি শর্তে এগুলো আনছি, এগুলো বিভিন্ন বিশেষজ্ঞ যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আরো আলাপ আলোচনা করলে আমাদের দেশের স্বার্থ আরো ভালোভাবে রক্ষিত হবে বলে আমরা মনে করি।
14: বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এমন কোন চুক্তি যেন স্বাক্ষরিত না হয় সে বিষয়েও সচেতন করেন এই বিশেষজ্ঞ। তৌহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
17: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
18: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
17: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। রাত জুড়ে আবাসিক ভবন ও গুদামগুলোতে এসব হামলায় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল এবং একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এসব মৃত্যু ছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির ফল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য আহ্বান জানিয়েছেন। ইউরোপ জুড়ে ধারাবাহিক তীব্র তাপ প্রবাহের মধ্যে এই গ্রীষ্মে জার্মানিতে তাপজনিত অসুস্থতায় প্রায় 14,000 মৃত্যুর রেকর্ড হয়েছে। মৃত্যুর এই সংখ্যা আজ প্রকাশিত হয়। কর্তৃপক্ষ জানায়, গত জুনে কেবলমাত্র এক সপ্তাহে 9,600 মানুষের মৃত্যু হয়। এ সময় জার্মানির কিছু কিছু অংশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছিল। খেলার খবর, ক্রিকেট। লিডসে প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 উইকেটে 151 রান করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্য। তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। ওরাল কলেরা ভ্যাকসিনের ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী, বললেন দেশের ঝুঁকিপূর্ণ স্থানে শনিবার থেকে প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হল নৌযান শুমারি। এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত 15। খবর শেষ হল।
19: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছে সিরাজুল ইসলাম। স্বাধীন গণমাধ্যম বলতে বোঝায় এমন একটি সংবাদ পরিবেশ যেখানে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় বা রাজনৈতিক চাপ, সেন্সরশিপ কিংবা আর্থিক প্রভাব ছাড়াই সত্য প্রকাশ করতে পারে, অর্থাৎ তারা স্বাধীনভাবে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং জনগণের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হয়। স্বাধীনতা মানে শুধু সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকা নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক চাপ থেকেও মুক্ত থাকা। যখন সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল কোনো ভয়ের মধ্যে না থেকে সত্য প্রকাশ করে, তখনই তাকে প্রকৃত অর্থে স্বাধীন গণমাধ্যম বলা যায়। গণমাধ্যমের স্বাধীনতা জরুরি হওয়ার কয়েকটি মৌলিক কারণ রয়েছে। প্রথমত, গণতন্ত্রের ভিত্তি হল জনগুরুত্ব সম্পন্ন যে কোনো বিষয়ে জনগণের অংশগ্রহণ। জনগণ যদি প্রকৃত তথ্য না পায়, তবে তারা সচেতন সিদ্ধান্ত নিতে পারবে না। স্বাধীন গণমাধ্যম জনগণকে সঠিক তথ্য দেয়, ফলে তারা রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মতামত গঠন করতে পারে এবং রাষ্ট্রের নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করে। সরকার বা ক্ষমতাসীন গোষ্ঠী যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, স্বাধীন গণমাধ্যম তা প্রকাশ্যে আনে। এর ফলে জনগণ জানতে পারে কি ঘটছে এবং সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে। স্বাধীন গণমাধ্যম ছাড়া দুর্নীতি, অন্যায় বা বৈষম্য গোপন থেকে যায়। তৃতীয়ত, স্বাধীন গণমাধ্যম জনগণের মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখে। মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার, আর গণমাধ্যম সেই অধিকারকে বাস্তব রূপ দেয়। জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে আর গণমাধ্যম সেই মতামতকে বৃহত্তর সমাজে পৌঁছে দেয়। তবে স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা যুক্ত থাকা জরুরি। ভুয়া খবর, গুজব বা বিভ্রান্তিকর তথ্য সমাজে অরাজকতা সৃষ্টি করে, তাই সাংবাদিকদের দায়িত্ব হল সত্য প্রকাশ করা। তবে সেই সত্য যেন সমাজে বিভ্রান্তি বা অস্থিরতা না আনে। স্বাধীন গণমাধ্যম একটি রাষ্ট্রের প্রাণশক্তি, এটি ছাড়া জনগণ অন্ধকারে থাকে আর গণতন্ত্র হয়ে পড়ে দুর্বল। স্বাধীন গণমাধ্যমই পারে রাষ্ট্রকে জবাবদিহিমূলক করতে, সমাজকে সচেতন করতে এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই কারণেই স্বাধীন গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের স্তম্ভ এবং সমাজের বিবেক। গতকাল রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত হয় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল সাংবাদিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা। যেখানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এই ফাউন্ডেশন সাংবাদিকদের চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা এবং পেশাগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তার বক্তৃতায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। আর এ কারণেই আজকের সংবাদ পর্যালোচনায় আলোচনার কেন্দ্রবিন্দু গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ক উদ্যোগ। মন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের পূর্ণতা আসে না। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া সমাজের বিবেক হিসেবে কাজ করে। তারা শুধু খবর পরিবেশন করে না, বরং রাষ্ট্রের নীতি, জনগণের আশা আকাঙ্ক্ষা এবং শাসন ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা যদি নিরাপদ না থাকেন তবে গণমাধ্যমের স্বাধীনতা কার্যকরভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠানে তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই পর্যালোচনায় এটা স্পষ্ট হয়েছে যে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা একে অপরের পরিপূরক। রাষ্ট্রের দায়িত্ব হল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আর সাংবাদিকদের দায়িত্ব হল সত্য প্রকাশে অটল থাকা। উভয়ের সম্মিলিত প্রয়াসেই গণতন্ত্র হবে শক্তিশালী এবং সমাজ হবে আলোকিত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
20: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটা দেশাত্মবোধক গান, আহমেদ মনিরের কথায় মোহাম্মদ খসরুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন আহমেদ মনিরের কথায় মোহাম্মদ খসরুর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে খাদিজাতুল কুবরা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সাইফুজ্জামান, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন আহমেদ মুনিরের কথায় মোহাম্মদ খসরুর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে খাদিজাতুল কুবরা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সাইফুজ্জামান, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

শ্রোতা বন্ধুরা, দেশার্থবোধক গানটি শুনলেন কাজী নজরুল ইসলামের কথায় শাম্মী আক্তারের কণ্ঠে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে শোনানো হবে সন্ধে 7টায়। নাটক মোহমুক্তি রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রযোজনা নাসির জবেদ, প্রচারিত হবে বেলা 2:30। নাটকটি পুনঃপ্রচারিত হবে। পবিত্র কুরআন শিক্ষার আসর সকাল 8:30। ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল সকাল 9:05। বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম বিকেল 3:30। সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী পরিক্রমা সন্ধে 6:10। হামদনাথ শুনবেন দুপুর 12:20, দুপুর 12:40 এবং বেলা 3টায়। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15

0: সন্ধ্যে 6টা বেজে 55 মিনিটে, রাত 8টা বেজে 55 মিনিটে এবং রাত 9টা বেজে 20 মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল 4টা বেজে 5 মিনিটে। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার, খুলনা। এবারে তিলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হল আমাদের আজকের সকল কার্যক্রম। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।